0: আর স্বরূপ মূর্তি অজ্ঞানতাবশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্স মুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে, অধিক থাকুক বা না থাকুক দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতিসম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সেই বিষয় উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়, একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার পরিশ্রম, কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়, এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়া অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো, এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়, ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন অতি শুদ্ধাচারে থাকিতে হইবে, প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যান্নিক করো, হবিষ্যান্ন আহার করো, আগে দেহ শুদ্ধি করো তারপর সে কথা। কেহ বা বলেন প্রাণায়াম করিয়া আগে মনস্থির করো, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি করো, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে, তাহার উত্তরে যোগপন্থী বলেন সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন করো। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়, গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ। ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ উপস্থিত হয়।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আসরের আজকের শিল্পী মনোময় ভট্টাচার্য।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আসরের শিল্পী ছিলেন মনোময় ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। হাই মেঘরাং।

0: আকাশবাণী আগরতলা ফুমকা হাম যতন খাকা হামিয়া ফারি তাবুক চেংচাকো তিনি ফুমি কব পান্দা হাইনি খরণ তিনি সাংরংসান জুলাই তাননি শাল থামচি নেশাই নিচি দক ইংরেজি বেশি তালতুক তাননি শালচার চিব্রিরা থামচি বা টিপরা বেশি পান্ডা আঙুল মতো সাসে নিরা দক চিচুকো কিলোহার জো এবার নিরা থামচি দক পয়েন্ট রুই মিটার তাই বাক্সাকে ও পান্ডা আঙুল মুই তঙ্গো এফএম ফ্রিকোয়েন্সি সারাসে পয়েন্ট দক মেগাহার জো যত সাল না কতাল ইমান বাই চেঞ্জাকো যত সালে না কমা কতাল পাঞ্চু ইমবাই ফুল ইয়াপ্রি রুব আভাই কেন তিনি সাল যত কাহাম মিথু ও দিয়ে মুম্বাই যে পান্ডানি বেশি মহাবলেন খানাইনা লেন মাদার টেটেসা সালমানি ক কাহাম তুমি খরকসারা বরকনো চুবাও মানিয়া হানকে খরকসানো ফানো চুবাদি সামুংবাই সুরি মুন্ন উংখা হামজাকমা সামুংবাই হামজাকমানো উংখা চুবামু রাং বাইসিমি চিং খা কচমনানি কোকরি রাং নো কোক বাই থাকিয়া সামু নো পৌতো খ্লাইমানো উংখা হামজাকমা তাই সামুংবাই হামজাকমানো উংখা চুবামু এবার নাইকলমু ফিয়া পরকনি বাকি নিলে হামজাকমা কপিলং বখাসে নাং কুগো আবুনি বাকি যে থানি ফানো থাংদি নিলে হামজাকমানো পিরে রিদি খানা বাইখা মাদার টেরেসা সালমানি ককাহাম ফাইদিকে লাইবুমাও তিনি তামো উনি থাঙ্কা তিনি নিশালো আবুনো কিসা খানালায়েনো
1: হাও গানকে তিনি নশ হালো ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ ডে বানোটু ইন্ডিপেন্স ডে ন্যাশনাল সিজ ডে হিনি পালা যাব তিনি ইউনাইটেড নেশন নির্বাহক ডে বইলাও চিনি বেলাইখেন তাং কচাং ডে খরচা খরচা বাইর চলিত না বাকিলে চিনি বড় বাই বড় খরচা খরচা কাহামকে তংলাইন বাকি তিনি নশ হালো কাহামকে রঙে তমান বগি তিনি নশ হালো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হিনি পালাই যাব তিনি নশ হালো ইনার কিংডম 1980 বিশ্ব পর পয়লা হাই অপনি সাল হিনি পালাই গনি সাল তিনি নশ হালো ইউএন ফ্রেন্ডশিপ ডে যত্ন তংঠককে তংলাই মানে সাল হ্যাঁকে হ্যাঙ্গো পাটি মুরকি আছে হেমা লেখা তাবুক শাক হাম করে কি আছে হেমা মানে শাক হাম করে কক আং তিনি উষ্ট্রুক বেমানতেই যেন বাইকে উষ্ট্রুক টামকে মানজে আদমে আবরতেই কক্ষায় তিনি সাই খারে নাই নকলি ফাতারক বিষয় অঙ্কর কেন বাক্সে বাক্সে বরক

চিম নব ডাক্তার সঙ্গে হ্যাঁ কেবা খরকসা বরক নি রময় হিমমানি বাক্সানি কেবা ককসারি মাইনা হমহাই নব তেই বুকুর কইঠামা নব বাক্সা কেবা হিমেমিয়া ইয়াগ্রক কেবেল যাক নব হ্যাঁ কেবা ইয়াকুন ইয়াকমায়া অংমানিব নব আমার এখানে সেন অস্ট্রোক অংখা হানাই সাইমান ফিয়াবা অস্ট্রোক বাহিকে অং কাহামকে যেন সাবইমাইয়া অস্ট্রোক কাছে বখরক বিসিম্ব সিরা এবা নাক দঙ্গ আর নার সিরা অথৈ কাহামকে থামলাই চোখলাইমি আংখানো অস্ট্রোকগো বাক্সে বরফ রক্ষে ওয়ানচুগো হার্ট এবা বাখার গো কেবল ফাইকে অস্ট্রোকগো হই ফিয়া অমহাইয়া বখরক বিসঙ্গ সিরাতেই থৈ থাংলা সুখলাইমে আখেসে উষ্ট্রকুঙ্গো আর সাতাইকলাইও বাক্সা বড় বক্রগ ডকুমাঙ্কে এবার লামারগ এক্সিডেন্ট খাঙ্কে অব উষ্ট্রক জাগো হে মানসুগো আবো হিয়া উষ্ট্রক ডালে জঙ্গো ইনফেকশন উষ্ট্রক তেই হ্যামাগ্রিস উষ্ট্রক বক্রগ থৈ থাংলা সুখলাইমে আফুকে ইনফেকশন উষ্ট্রকুঙ্গো কোনো কারণ হচ্ছে বক্রগ সিরা চলিতে থাকবুকে হেমাগের অস্ট্রোক বহুনি যেন সাইমান অস্ট্রোক প্রডাক্ট নিবাবি বিমানো অমুখে অমুখা ডায়াবেটিস দোয়া বুড়ি নিখে তেই থুয় বফাম বাংখাং হাইকে সে প্রসারক বাংখাং গানকে অস্ট্রোক বিমানো তেই থিনি সিরা ও বুহাম বাংখিব অস্ট্রোক বিমানো আমন বই যেন ডেলি নো প্রেসার সুযোগে দহাঙ্কে যাও তুমি প্রেসার কমাও হাঙ্কে ডক্টর এথানি পিঠি বেড়াই যা হাঙ্কে বেলেগ সানায় আবার কিন্তু অস্ট্রোক হাজার

তিনিতো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে এবার হাইম কিচিং শাল আবনতে কিছু চাই কক সারবন মারে এবার কিচিং ও কক থাই চিকন সফান অব কাশা কুথুক তাই কতর হালক নিয়ে মা ফানি উলুখিন যে বরক নিয়ম যত সে পৈতুকলাই মানু আবন উখা মারে এবার কিচিং ও হালক চেরাই ফুরো তর সেকেন জড়াও শিকলা জড়াও কাজা বজাক মানে উলুব তাই সামুগ হাবাও কামিও হদাও যত থাইন তো চেরাই ফুল মিশিমন ও হালক বাই বরক বক করুন তাই চাকর উমর জড়াও ন জড়াও ফান লাংমান নিয়ে ও হালক যত বাগন আব বেলাই নাগো তং থকচা থকনি জরা খাকাহাম খাকামানি জরা কাবলাই কগলাইনি জরা জঞ্জাল বিয়ানি জরা যত জরাওনো মারে এবার কিচিং গান ওতম কিচিং কাহাম যত জরানো লগে ওতম যে কক রক চিনি চিনি না ফান সাউই মাইয়া এবার নকনি বরকনি সাউই মাইয়া পিয়াবা মারে বা কিচিং নচিং সানান বাকি রুপথারি মাথানো কিচিং এ বাকি জুদা খেয়ে শাল তঙ্গনি তো কগিয়া বিশিনি যত শাল নো কিচিং এবা মারে নি শাল হাই ফান বিশিনি শাল ছানো কিচিং মারে নি শাল হে সাই না চাখা আবং খা জুলাই তাল নিয়ে শাল থামছি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ কোর্সেট নিয়ে ফাইচিংতে 1958 বিশিও হাইম কিচিং নি শাল হানি কখনো হিয়াফার জাক্ষা কিচিং হালক নি বিশিংতে টঙ্কচান হুকুমু সংজানা কক পিমানো পিমানো বাগিন ও মথারক অবহাই কক জাক্ষা 1958 বিশিও ডক্টর রামিন এটেমিও ব্রেকুন ও কক পুলা দিশাও 2011 বিশ্ব ইউনাইটেড নেশন নি ফিল দপ চিবা অ্যাসেম্বলি ও জুলাই তালনি শাল থামচিনা হাইম কিচিং শাল পালাইনানি বাকি সাকলাই যাকো

0: সালো হাইনি যত বড় নানু ও পান্দানি বিশিন্তি কিচিং কাহাম নি এবার কিচিং নি শাল নি খা কাহাম ইয়াফারো তাই যত কে বই আখা কে বুনি কিচিং কাহাম আমি তংনানি বাকি কয়ে যাব তাই তাবু খুববানুকো কিসা খানি আবংখা তিনি চিং সালাইনি বেলাশো বা দেড়শো কাইমানিটি ককিসা বেলাশো বেলে কাহামু কথন তামনি হিনবা বেলাশো ও ফাইবার ভিটামিন সি ভিটামিন কে তাই অ্যান্টি অক্সিডেন্ট দঙ্গ কোলেস্টেরল বাংলা খেলাইও বেলাশো তাই বেমার কাশুনে সামনব খায়ও বেখানি বেমার কাশু মকলনি মুকমানি ফান বাংরু তাই কিক রাগ এবার কনস্টিপেশন মার রকম হামরু তাই যত সেই নাঙ্কুক মানে কখনখা বেলা সকাল সন্ধানি বাগে বেলে কিক কালাই হাচিন গানাং হা বেলা শনি বাগে বেলে কাহাম হা কাহাম খেয়ে চুয়াই হানো রফ রফ কিক খালাই মা খালাইমানি নামনাই ওয়াতিনি তুই কচাইয়া তুই খে তুই থাঙানি লামা খালাই মারানাই হা কচু খে বেরেম বেরেম খালাই না খাহে বেলা খে যাবো মুখনু মুখনু খে হাক চাল বেলাশো বুচলি নো কনি কলথাম ফবি রুমানি নামনাই কাইমা সিকাং সালচা হরসা তুইও বুচলি চমই তন খান গায় বেলাখে কাহাম কাইমা সিকাং হাও মুসকি খোল টিএসপি তাই এমওপি রক সাপলি রুমানি নামনাই ফাংচারা আজে মনি উল হা কান অঙ্গি থাংখে তুই লুনার তুই লুয়ে রুমানি নামনাই বেলায় রং কলাইখে ফুরাবেন এবার মিরাল সার রুমানি নামনাই কাইমানি শাল ব্রিজি বাজি নি উনানো বুবার বানানি চেনাই তাই বুবার বারমানি শাল চি এবার শাল চিনি নি উলনো বেথাই খলই খাবে মান্নানি জরা আউনাই তাই খানাবেখা বেলেশ কাইমানি তি ককিসা তা বুঝুন কখন খানা লাইন
1: আরো দঙ্গ কলেবে হাজাবি দঙ্গ তাবুমে অজার এমএসি নার্সিং সিট আবংকা বেবা ক্যাটাগরি নিবাগই স্কুল অফ কলেজ নার্সিং টিপস আমতলিব অজাগ আন্দিজাম বাই কেসা এসটি বাই কেসা আন্দি আন্দিজাম বাই কেসা এসটি বাই কেসা আন্দিজা কমিউনিটি হেলথ নার্সিং আপনি বাকি এসটি বাই কমিউনিটি হেলথ নার্সিং অজাগ কলেবলাই পাঁচাক সাল আগস্টানি সাল চি চার সাল জরা তো কামগা সাইমন মুসুকি www.dme.tipra.gov.in হর লগইন ক্লাইমানো আপনকারি বড় তঙ্গ খানাব গুরু পূর্ণিমা টেরহনি যত সাইমানো খানাব সারা রক বিভাগে আর্ট কম্পিটিশন হয় কেবা আসুগে সিজাক নাই তঙ্গাই ফুমি দামসুকু তামি সরি থামছি থামো মুক্তারা অডিটি রামো আগরতলা উনং থামিনি অর বসাকো প্রতিযোগিতা থামানো কবিবাক আবংকা বিশি বিশিক থামিছেনি বিশি দক জরা আবংকা নিজে সাপন আরো নং আট খাই মানে কবিবাক গাঙ্গে বিশি দক মিছিনি বিশি চুপু জরা আবংকা এর পে এক পের মাকি নাম আবু ঠিম মাতং নাই গে গ্রুপ সি কবিবাক গাঙ্গে চপুরিসিনি চিবরেজরা গরমি উমর আবুং কাঠিন টমনাই গুরু ভক্তি কেউ তুমি বসাকু প্রতিযোগিতা থানা মুসঙ্গে খানানি ও সালো মুক্তদের অডিটি আমি ফুঙ্গি নয়টে তামি সারা নয়টাও অর্থ আমি মালাই মানব
0: অর্গানাইজার গ্রুপ সি নন গ্যাজেটেড ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এডুকেশন ডিপার্টমেন্টে মুখাক্তি সাকলাই জাখা ও আচুক থাইনি বাকে

আছে যারা জয়ন্ত জামাতে আমি খরাঙ্গুর চাপন খানার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগ্নে পাইখা চিনি তিনি নিফুন্নি কবর পান্দা হারিনি খরাং তাই ও পান্দা নাও সংচাখা আং শর্মিলা দেববর্মা তাই আনি লগে তমনি প্রশান্ত দেববর্মা কবর অনুষ্ঠান হারিনি খরাং এখানে শেষ হলো আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এরপর হিন্দি সংবাদ।

রবিকালীন অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর দ্বৈত কণ্ঠে শুনুন আরেকখানা গান।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আসরের শিল্পীরা ছিলেন অরুন্ধতী হোম চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কার্তি বিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট বিউটি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বমানের উৎপাদন উন্নত প্রযুক্তি ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এখনো পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। অসমের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের 2:47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস করেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই বিল সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে।
1: The earlier bill and the amendment are

0: reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
1: সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাবার পর আজ সকাল 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেয়া হয়। এর আগে বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয় তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাদের এই ভাবনাকে সম্মান জানানো। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকরা তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী গুলি চালনার আদেশ দেননি।
2: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ ইট ইম্পর্টেন্ট to prevent the unfair means, he could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
1: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটির পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সম্মান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটির সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনা জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোন সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
3: राष्ट्रीय भी अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जान बूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान कानून में है। हर भारतवासी के राष्ट्रप्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम।
1: 1947 সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত অঙ্কননাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতরমের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। বিজেপির ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, ওয়াইএস আরসিপির গোল্লাবাবু রাও, বিজেডির সুলতা দেও, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আজ বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সংগতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম জেআরডি টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। অন্যদিকে গতকাল নতুন দিল্লিতে তিনি ভারতের রপ্তানি ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বৈঠকে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এক সামাজিক বার্তায় তিনি বলেন, এই বৈঠকের পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সামর্থ্য বৃদ্ধি কিভাবে সম্ভব তা নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের

ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণায় আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্য দিয়ে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। দেশের যুবকদের নেশা থেকে দূরে রাখতে দেশজুড়ে 100 সপ্তাহের জনভাগিদারী আন্দোলনের প্রচার চলবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। উজান আসামের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির উপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করায় এই সিদ্ধান্ত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহমুদ গভিত ও রূপে জিতেছেন মোহাম্মদ বাসিল মোর সিঙ্গানা কাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপে জেতেন মুরলী শ্রীধর। 9টি রূপে ও 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। লোকসভায় পরীক্ষা দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এ বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় তথ্য বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মধ্যে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2024। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নীট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে 322 কোটি টাকার নানা প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে কথা বলেন। তিনি বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মনির্ভরতার পথ প্রশস্ত করবে এই ধরনের ঋণ প্রকল্প। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য গতকাল এ খবর জানিয়েছেন। তিনি জানান, দুপুর 12টায় ফলাফল প্রকাশ করা হবে। তিনি সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামীকাল পর্ষদ অফিস থেকে সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। উদয়পুরের রাজস্বী কলা ক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে গতকাল তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বাল্যবিবাহ মোকাবেলার অন্যতম উপায় হল নারী ও শিশু শিক্ষার প্রসার। গুমতি জেলা সফরকালে নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরের পিআরটিআই কনফারেন্স হলে আয়োজিত সি সার্ভ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে এবং রাজ্যসভাতেও এদিনই পাশ হল প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব

আনফেয়ার মিন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। দ্রুত মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশেরও সংস্থান রয়েছে। এতে আরও বলা হয়েছে যে থানায় মামলা নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে, অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে, এরপরে বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় গতকাল এই জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ রাত 10:30 নারাঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে এবং 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 ছাড়বে। 14619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা থেকে রাত 11:00 ছাড়বে। মুখ্যমন্ত্রী সুমন কিশোর 71তম কর্মসূচির মাধ্যমে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। তাই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026 দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিশু স্ত্রীরোগ শল্য চিকিৎসা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস জানান, জটিল রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিবির পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। গতকাল আগরতলায় আরবিএসকি ও এবং অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের যৌথ উদ্যোগে 119 জন জন্মগত হৃদরোগী শিশুর স্ক্রিনিং করা হয়, যার মধ্যে 40 জনের অস্ত্রোপচার নির্ধারণ, 47 জনের পুনরায় পর্যালোচনা, 27 জনের ফলো আপ এবং 5 জনকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপর্ণাদ বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বসকান তালনি নই শালমারি নেশা মুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প সামগতার জেঙ্গি রিওয়ান ফেক মুং কেবেঙ্গই হাতি বাররা অ হাকতর গনাঙ্গই মানজাক মুং সামগতার তৈ দোলান মাই ভারত প্ল্যাটফর্ম শিকলাতৈ থাই খুংশাকা মাই ভারত এনএসএস যুব ক্লাব রংনক রংনক ইং রংনক কতর তৈ কাই সারা নই চিবানী কবাং মঠা আর মানজাগান বসকান হাতি বাররা ককটি সাল ব্রুম ব্রুম হাকতর গনাঙ্গই আবনরগৈ দাল বিদাল বাবায় হজাক মুং সামগতাং সংসার জাগান লোকসভাও মিয়া পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল নই সাই নই চিদক পাশঙ্খা তৈ রাজ্যসভাও পাশঙ্খা প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার্স নামফির মুং বিল পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল অর রাইডা রেগজা কবাংমা কেশেকের মানি কানব্লাই কাশুনা ও ক্রাক মাজরানি রায়দা তনিজাখা আমনু বিশিঙ্গ তঙ্গ বিশিচি আলমনগর চপনা খকচি রেজাক রাং জরিমানাতেই মাজরা গনাং হনে সাকলাইজাকনি থাই রাং রিনাহানানি রায়দা আবনো কারিব বেবাক হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমজাই আলাইদা ফাস্টেক দরবারখানা তালনাইনি বিশিঙ্গ চেরি নাইমা পাইডেনা তাই চারশি নিমানি তাল থামনি বিশিঙ্গ খার্তা পাইডেনা নিষেধ নারেকজাখা ও বিল রাজ্যসভাও পেস্ট লাইজাকানি ককব তঙ্গ হাস্তিনি বাংথাই অবসমী লোকরকনি বেবাক হামক্রাই খ্লাইনাও হাস্তে হাপাং কেন্দ্র হাপাংলি থানি খক থান্ডা নই চি নই রোজাক রাঙে জুদা জুদা তাংবতাংনি গসিমুংনি কক চাপ রহর কাহানি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরত

কলকাতা প্রজ্ঞা ভবন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন তাংবতাং চেঙ্গই তৈ বাংথায়া বসঙ্গে লুকুর অগ্নিবিশিং লাকাই বাংমা পান্ডা অকক নশাকা ব পান্ডা ও মাঞ্জাখা বাংথায়া বসং হামকাই মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া ত্রিপুরা সংখ্যালঘু সমবায় নিগমনি চেয়ারম্যান মোহাম্মদ জাসিম উদ্দিন ওয়াকফ বোর্ডনি চেয়ারম্যান মাবাসর আলী হাস্তে হজ কমিটিনি চেয়ারম্যান শাহ আলম বসং ডে কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার শাখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদিনি তুইদুল মুম্বাই কেন্দ্র হাপাং নই সাই থানচি বিশিনী বিশিং উমর কাশু গিয়া কাইমা ইয়াকাকজাক ভারত স্নাম তিসানা ও সাকথারী সামুংতাঙ্গই টঙ্গ তাকলাই বিশিনী বিশিংগ রাওচি উমর কাশু গিয়া কাইমা মথাকনা নাহার মুং নাহার জাখা মিয়া উদয়পুরী রাজস্বী কলাক্ষেত্র ও উমর কাশু গিয়া কাইমা কাশুমুং তৈ যশোদা এ আই বাবাই নতুই হজাকমুং সামুং বতাঙ্গ কক নারকমা ও অকক নশাকা ব মজাংজুব রাহাতকর টেপানিয়া ওয়ান স্টপ সেন্টার বেড়াইনাইখা ব উদয়পুরী পি আর টি আই কনফারেন্স হল সংসাজাক শিশর পান্ডাও ব মানজাখা পান্ডাও তংমানী হদা হামকাই তৈ হদা রংমন্ত্রী টিঙ্কুরাই হাস্তে ব্রী কমিশনী চেয়ারপার্সন জনা দেব বর্মা ত্রিপুরা রংকচার নাইকুংবাই নাইকলজাক মাধ্যমিক তৈ কুচুকুক মাধ্যমিক আমজকমুনি বসর বাচাও আমজকমুনি অংখারি তিনি সাকলাই জাগানো পর্ষদনি তাঁকরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক তুমানো রেখা বসাকা দিব দাম চিনিও অংখারি সাকলাই জাগানো বকরংজাক বেবাগ রংনকনি আদং রকনি বেখা কয় মুংনা রেখা বরক শ্রেংনাই শ্রেংনাইজক রকনি মার্কশিটে সার্টিফিকেট অ তালনি থামচিসা শালমারি নাইখুংনি হাবানকনি নাহারনানি বাগে ফাইভ জিরো নারঙ্গী আগরতলা এক্সপ্রেস তিনি হর দামচি সতী থামচি ও নারঙ্গী নিশিমি আগরতলা ফাইনানি লামডিওয়ান ওয়ান ফাইভ সিক্স ফোর নাইন আগরতলা নারঙ্গী এক্সপ্রেস আগরতলা নিশিমি হর দামচি সতী থামচি ও থাংমানি লামডিওয়ান ওয়ান ফোর সিক্স ওয়ান নাইন আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা নিশিমি হর দামচি ও ইয়াকার জাগানো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামংবতাং নই সাই নৈচিদকনি উলনি বেরেম মিয়া সুনামুরা হদানী সাখাম কেন্দ্র ও আলাইদা সাখাম শিবির কাইসা সংসা জাখা শিবির চরাই ব্রীরকনি বেমার অপারেশন খাইমান খবই জুদা জুদা বেদেকনি স্পেশালি শাক নাইনে রক বেমারী রকম শাক নাইখা সাখাম কেন্দ্রনি ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস শাখা বেমারী কত রকম সাখাম নিষেব রোজাগান শিবির বেড়াই নাইখা হাংকরনি সাখাম দাগিফাং অকরা ডক্টর দেবাশিস দাস হাংকর সাখামনি দাগিফাং দীপক কুমার দেব বর্মান খবৈতে কুবনি রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলে মঙ্গমিয়ানি থাংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থাংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল ব্রেইনেগু নি ফেরবাই বীরেন্দ্র ক্লাবনো মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা বসকাং দামনী চিব্রী হাস্তিনী বেবা খাঙ্কর ফেরাঙ্ক গুই বাতই বাবুই মানুহনে হজাক মুংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুমারি সাকাও থামচিবা ডিগ্রি তে খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনী টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুমারি টংমানি নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামি সতি থামচি জরা বাতই বাখা বুকচা দশমিক নয় মিলিমিটার ককব্রকবাই ককতুমা পরিমং তাবুক জরাতই অরণ পাইখা উর্মি ককতুমা আওয়াই ইংগানের সাঞ্জা দামসনি তামই সতি ব্রৈচিবাও

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিল বিজ্ঞাপন আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমি কোয়েল। শ্রোতা বন্ধু, আজকের এই সুন্দর বর্ষা মুখর সকালে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়, আজ বিশ্ব বন্ধুত্ব দিবস।
1: একদম ঠিক, আজকের সকালটা অন্য আরও দশটা সকালের মতো কিন্তু নয়। বাতাসে যেন একটা ভালোবাসার আর স্মৃতির গন্ধ মিশে আছে। যে মানুষগুলো আমাদের সুখ দুঃখে পাশে থাকে

0: আছে তাদের উদযাপনের দিন।
1: ঠিক ধরেছ, ছোটবেলার সেই টিফিন ভাগ করে খাওয়া থেকে শুরু করে আজকের এই বড় বয়সে এসে মধ্যরাতের ফোনকল, বন্ধু মানেই তো এক অন্য আশ্রয়। আজ বন্ধুত্ব দিবসে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা।
0: বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের শুনছেন, ঝটপট আপনি সেই বিশেষ বন্ধুর কথা মনে করুন তো, যাকে আজ আপনি খুব বেশি করে মিস করছেন। আজ কিন্তু তাকে একটা ছোট্ট শুভ বন্ধুত্ব দিবস, এই কথাটা বলতে ভুলবেন না।

0: শুধু বলা কেন, আজ তো সারা দিন ধরে পরিকল্পনা করে ফেলার দিন। কে কোথায় ঘুরতে যাবেন, কার জন্য কি সারপ্রাইজ থাকবে, সব কিছুর পরিকল্পনা আজই সেরে ফেলুন।
1: আর হ্যাঁ, আপনাদের সেই পুরনো বন্ধুটির সঙ্গে সময় কাটানো, তা নিয়ে দেখবেন মনে হয় চোখের কোনায় জল জমে যাবে, যার সাথে অনেক বছর হয়তো দেখাই হয় না।
0: তাহলে আর দেরি কেন, পুরনো স্মৃতি রোমন্থন করতে করতে আমাদের সাথেই থাকুন, কারণ আজ সকালটা শুধু আপনাদের আর আমাদের বন্ধুত্বের নামের।
1: চলুন তাহলে একটা গান শুনি, আর আমাদের ফিরিয়ে নিয়ে যাবে সেই সোনালি দিনগুলোতে।

0: আজ 30শে জুলাই ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পারসন। 2026 সালের বিশ্ব মানব পাচার বিরোধী দিবসের মূল ভাবনা বা প্রতিপাদ্য হল ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম বা প্রতারণার ফাঁদে আটকে পড়া। আজকের দিনে পালিত হতে যাওয়া এই দিবসের মাধ্যমে সাইবার অপরাধ এবং অনলাইন প্রতারণা চক্রের আড়ালে লুকিয়ে থাকা মানব পাচারের কিন্তু ভয়াবহ রূপটি তুলে ধরা হচ্ছে।
1: জোরপূর্বক অপরাধ চক্রগুলো কিভাবে মানুষকে ভুয়ো চাকরির লোভ দেখিয়ে বিদেশে আটকে রেখে জোর করে অনলাইনে স্ক্যাম বা আর্থিক প্রতারণায় বাধ্য করছে তা প্রকাশ করা।
0: স্ক্যাম সেন্টারে অপরাধমূলক কাজ করতে বাধ্য হওয়া মানুষগুলো কিন্তু অপরাধী নয়, বরং মানব পাচারের শিকার, এই বার্তা দেওয়া এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা। সবশেষে বলব, ভুয়া চাকরির বিজ্ঞাপন এবং প্রলোভন থেকে সাধারণ মানুষকে কিন্তু এবং আমাদেরকেও সতর্ক থাকতে হবে।
1: ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আরও কিছু ঘটনার মধ্যে 1502 সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানো দ্বীপে অবতরণ করেন। 1935 সালে এই দিনেই বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়। 1882 সালে এই দিনেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী শহীদ সত্যেন্দ্রনাথ বসু জন্মগ্রহণ করেন। 1886 সালের এই দিনেই ভারতীয় বিশিষ্ট মহিলা চিকিৎসক ও সমাজ সংস্কারক মুথু লক্ষ্মী

পুত্রটি জন্মগ্রহণ করেন। 1973 সালে আজকেরই দিনে সোনু নিগম হরিয়ানার ফরিদাবাদে জন্মেছিলেন। বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। মাত্র 4 বছর বয়সে মোহাম্মদ রফির গান ক্যা হুয়া তেরা বাদা গানটির সাথেই তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন।

0: 1623 সালের এই দিনেই তুলসীদাস রামচরিত মানস কাব্যের বিখ্যাত রচয়িতা প্রয়াত হন। 1771 সালে আজকের দিনে থমাস গ্রে ইংরেজ কবি মৃত্যু হয়। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। এবারে চলে যাব আমাদের চিঠিপত্রে। প্রথমে জানিয়ে দিচ্ছি গত এপ্রিল মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। এপ্রিল মাসের প্রথম বিষয় ছিল বৈশাখের স্মৃতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ডাক্তার নিত্যরঞ্জন খাঁ, পশ্চিম মেদিনীপুর। টেলিফোনে ডক্টর নিত্যরঞ্জন খাঁয়ের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামীকাল। মার্চ মাসের দ্বিতীয় বিষয় ছিল সম্পর্ক সংকট। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন রাত্রি ভট্টাচার্য, পোস্ট অফিস বড়নগর, উত্তর চব্বিশ পরগনা। টেলিফোন মারফত রাত্রি ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার অর্থাৎ 1 আগস্ট 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে। এবারে পূর্ব প্রথম চিঠিখানি লিখেছেন আশিস মাইতি নারকেলদা পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, জীবনের পথ কখনো মসৃণ নয়। সুখের পরে যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের অন্ধকার ভেদ করেও একদিন আলোর দেখা মেলে। কিন্তু বড় প্রশ্ন হল, সব হারিয়ে গেলে অত কি, অর্থাৎ এরপর কি? আদরের ছ বছরের ছোট্ট ছেলে অমিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই দিনে মা বাবা দুজনকে হারিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে তার হাসি খুশি পৃথিবী যেন শূন্য হয়ে গেল। আত্মীয় স্বজনের আশ্রয়ে বড় হতে থাকলেও স্নেহের অভাব তাকে প্রতিনিয়ত কষ্ট দিত। অনেকদিন সে ভাবত তার জীবন বুঝি এখানে থেমে গেল। কিন্তু এক বৃদ্ধ শিক্ষক তাকে বলেছিলেন, মানুষের পরিচয় তার হারানোর মধ্যে নয়, ঘুরে বেড়ানোর মধ্যেই। সেই কথাই অর্ণবের জীবনের মোড় ঘুরিয়ে দিল। দারিদ্র, অপমান, অসংখ্য বাধা সত্ত্বেও সে পড়াশোনা চালিয়ে গেল। দিনে পড়াশোনা, রাতে ছোটখাটো কাজ করে নিজের খরচ জোগাড় করত। বহু বছরের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফলে সে একদিন প্রতিষ্ঠিত মানুষ হয়ে উঠল। নিজের কষ্টের কথা ভুলে না গিয়ে সে অনাথ শিশুদের জন্য একটি আশ্রয় কেন্দ্র গড়ে তুলল, যাতে আর কোনো শিশুকে তার মতো অসহায় জীবন কাটাতে না হয়। এই গল্প আমাদের শেখায়, জীবনে বিপর্যয় শেষ কথা নয়, প্রতিটি অন্ধকারের পরে নতুন ভোর আসে। তাই দুঃখের কাছে হার না মেনে প্রশ্ন করতে হবে, অত কি, এরপর কি করা যায়? উত্তর একটাই, আবার উঠে দাঁড়ানো, সংগ্রাম করা এবং নিজের জীবনকে অন্যের জন্য আলোর উৎস করে তোলা। এটাই মানুষের প্রকৃত জয়। ইতি আশিস মাইতি নারকেলদা পূর্ব মেদিনীপুর।
1: এবারে চিঠিটি লিখেছেন সবিতা মোদক আব্দুল হাওড়া থেকে। তিনি লিখছেন, সমাজ সচেতক অভিজ্ঞাপন, অত কি, সংস্কৃত দুটি শব্দের অর্থ এরপর কি? জীবনের সাফল্য, ঐশ্বর্য, ক্ষমতা কিংবা দুঃখ, সবকিছুর শেষে মানুষকে একদম এই প্রশ্নের মুখোমুখি হতেই হয়। এই প্রশ্ন মানুষকে আত্মসমালোচনা ও জীবনের প্রকৃতি অর্থ উপলব্ধি করতে শেখায়। এই প্রসঙ্গে

দানবীর ও সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্রের কাহিনী স্মরণীয়। সত্য রক্ষার জন্য তিনি রাজ্য, ধন সম্পদ, সিংহাসন সবকিছু দান করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি শ্মশানের কর্মচারী হলেন। একদিন তার স্ত্রী শৈবা কোলে করে তাদের একমাত্র পুত্র রোহিতাশ্বর প্রাণহীন দেহ নিয়ে শ্মশানে এলেন। নিয়ম অনুযায়ী শ্মশান করে না দিলে দাহ কার্য করা যাবে না। একদিকে কর্তব্য, অন্যদিকে পিতার বুক ফাটা কান্না। রাজা থেকে আজ তিনি নিঃস্ব, আর সামনে নিজের সন্তানের নিথর দেহ। সেই মুহূর্তে যেন তার অন্তর থেকে এক গভীর প্রশ্ন জেগে উঠল, অত কি, এত ঐশ্বর্য, এত গৌরব, এত ক্ষমতা সবই যদি একদিন হারিয়ে যায় তবে অহংকারের মূল্য কোথায়? কিন্তু হরিশ্চন্দ্র ভেঙে পড়েননি। সত্য ধর্মের পথ থেকে তিনি এক চুলও বিচ্যুত হননি। তারই অবিচল নিষ্ঠায় দেবতারা সন্তুষ্ট হন, পুত্র প্রাণ ফিরিয়ে পান এবং তিনি পুনরায় রাজ্য লাভ করেন। তার জীবনের এই অধ্যায় প্রমাণ করে মানুষের প্রকৃত পরিচয় ধন সম্পদে নয়, চরিত্র, সত্যনিষ্ঠা ও আদর্শেই তার মহত্ত্ব। অতএব অত কিং কেবল একটি প্রশ্ন নয়, এটি জীবনের গভীরতম দর্শন। সুখে যেমন অহংকার নয়, তেমনি দুঃখেও হতাশা নয়। প্রতিটি পতনের পর নতুন করে উঠে দাঁড়ানোর সত্যকে আঁকড়ে ধরা এবং মানবিক মূল্যবোধকে রক্ষা করাই জীবনের প্রকৃত সার্থকতা। এতে সবিতা মোদক, আব্দুল

এবার জানিয়ে দিচ্ছি আমাদের অভিজ্ঞাপন অনুষ্ঠানের আগস্ট মাসের প্রথম পক্ষের বিষয়। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে এক স্বাধীন এবং সুন্দর ভারতের স্বপ্ন বুকে নিয়ে আমাদের দেশের অগণিত স্বাধীনতা সংগ্রামে হাসি মুখে নিজেদের স্বার্থ ত্যাগ করেছিলেন, এমনকি প্রাণ বলিদান দিয়েছিলেন। তাদের সেই চরম আত্মত্যাগের মনে নিয়ে আজ আমরা এক মুক্ত এবং স্বাধীন দেশের নাগরিক। কিন্তু এই স্বাধীন দেশের বাসিন্দা হয়ে আপনি ঠিক কিরকম দেশের স্বপ্ন দেখেন? আগামী 2047 সালে যখন আমাদের এই প্রিয় দেশ স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে, তখন ঠিক কেমন ভারতবর্ষ আপনি দেখতে চান? শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সমাজ বা সংস্কৃতি সব মিলিয়ে ঠিক কেমন হবে আপনার স্বপ্নের ভারত? ভাগ করে নিন আপনার স্বপ্ন আমাদের সঙ্গে। অভিজ্ঞাপন অনুষ্ঠানের আগস্ট মাসের প্রথম লক্ষ্যের বিষয় আমার দেশ আমার স্বপ্ন। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আমার দেশ আমার স্বপ্ন বিষয়ে আপনাদের ভাবনা স্বপ্ন আমাদের জানাতে ভুলবেন না। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 আগস্ট 2026।

ঊনকোটি জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা 2026 উপলক্ষে গুরু সম্বোধন অনুষ্ঠান আজ ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। আরেকটি তথ্য জানিয়ে দিই, এবছর আগামী 9 আগস্ট থেকে 17 আগস্ট সারা দেশে অনুষ্ঠিত হবে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। রাজ্যেও যথাযোগ্য মর্যাদা অনুষ্ঠিত হবে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান। কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ লালঝুরি ব্লক অফিসে একদিনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। লালঝুরি ব্লক এলাকার জনগণের কাছে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিপাহীজলা জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলার দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন 200 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। এই নির্বাচন কার্যক্রম আগামী 5ই আগস্ট থেকে 2026 সম্পন্ন করে 14 আগস্ট 2026 মধ্যে প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জানিয়ে দিচ্ছি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্ট ই কোর্ট সার্ভিসের অধীনে চারটি শূন্য পদে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর HC04/2026। পদের নাম সিস্টেম অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্য পদ চারটি। সংরক্ষণ অনুযায়ী ST2 এবং SC2 পদ নির্ধারিত রয়েছে। আবেদনের শেষ তারিখ অনলাইন আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2026। শিক্ষাগত যোগ্যতা BSc কম্পিউটার সায়েন্স বা IT অথবা BCA অথবা কম্পিউটার সায়েন্স IT ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে BE BTEC ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ITI DOCC থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন হার্ডওয়্যার বা নেটওয়ার্কিংয়ে এক বছরের ডিপ্লোমা সহ যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি। হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং সম্পর্কিত কাজে কোনো সরকারি বিভাগ বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অন্তত এক বছরের পূর্ণ সময়ের কাজের অভিজ্ঞতা। বয়সসীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি কর্মী এবং তপশিলী জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। আবেদন করার জন্য এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত জানতে হাইকোর্ট অফ ত্রিপুরা বা তাদের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল হাইকোর্ট অফ ত্রিপুরা অনলাইন রিক্রুটমেন্টে দেখে নেওয়া যেতে পারে।

আপনাদের স্বাস্থ্য বিষয়ক একটি টিপস জানিয়ে দিই। বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং জীবাণুর বংশবৃদ্ধির কারণে রোগবালাই বেশি হয়। এই সময় সুস্থ থাকতে শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়া দাওয়ার নিয়ম, ফোটানো জল, সর্বদা জল ফুটিয়ে বা ফিল্টার করে পান করুন। গরম খাবার টাটকা এবং বাড়িতে তৈরি গরম খাবার। রাস্তার খাবার বর্জন করুন। রাস্তার কাঁটা ফল, ফুচকা বা চাট খাওয়া সম্পূর্ণ বন্ধ রাখুন। শাকসবজি ধোয়া, রান্নার আগে সবজি ও শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়া, খাওয়ার আগে এবং বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ধুন। শুকনো থাকার জন্য বৃষ্টিতে ভিজলে দ্রুত মাথা ও শরীর জামাকাপড় বদলে ফেলুন। পায়ের যত্ন, নোংরা জল লাগলে পা সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি, পাতিলেবু, আমলকি ও পেয়ারা জাতীয় ফল বেশি খান। ভেষজ চা, আদা, তুলসী ও গোলমরিচ দিয়ে তৈরি চা পান করুন। ঘরের চারপাশ পরিষ্কার রাখা, জল জমতে না দেওয়া, টব বা টায়ারে জল জমতে দেবেন না, এতে মশার উপদ্রব বেড়ে যাবে। যদি জল জমতে থাকে কীটনাশক ব্যবহার করুন। মশারি পোকামাকড় তাড়াতে মশারি ও লিকুইড ভ্যাপোরাইজার ব্যবহার করুন। এই ছিল ছোট্ট একটা টিপস। কেউ কেউ যেমন

প্রতিটি শব্দ প্রতিটি কাজ মনে রাখেন, আবার কেউ কেউ কিন্তু ভুলে মনেও হন। অনেক সময়ে বয়স্ক মানুষের স্মৃতি শক্তি প্রখর হলেও দেখা যায় চল্লিশের দোরগোড়াতে দাঁড়িয়ে অনেকেই দৈনন্দিন জীবনের নানা কথা বলতে শুরু করেছেন। কথা বলতে বলতে আচমকা কারোর নাম মনে না পড়া, ছাতা নিয়ে বেরিয়ে রাস্তায় ভুলে ফেলে আসা, আবার বাজার করতে গিয়ে কোনটা নিতে হবে ভুলে যাওয়া, এমনটা কিন্তু অনেকেরই হয়। তবে কোন ভুলে যাওয়া স্বাভাবিক কোনটি কিন্তু নয়। নয়ডার একটি হাসপাতালে স্নায়ুরোগের চিকিৎসক বলেছেন, মাঝে মধ্যে সাময়িকভাবে কোনো কথা ভুলে যাওয়া কিন্তু স্বাভাবিক। বয়স বৃদ্ধি, মানসিক চাপ, একসঙ্গে একাধিক কাজ করতে গিয়ে এমন ভুল হয়ে যায়। ঘরের জিনিসপত্র কোথায় কি রেখেছেন মনে না পড়া, এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে কেন এসেছেন ভুলে যাওয়া, পরিচিত কারোর নাম ভুলে যাওয়া, আবার পরেই তা মনে পড়া, এগুলি কিন্তু খুব বেশি চিন্তা নয়। তবে দৈনন্দিন জীবনে ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে এবং তা জীবনযাপনে প্রভাব ফেলে, তবে তা নিয়ে কিন্তু সতর্ক হওয়া দরকার। কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হতে হবে? ভুলে যাওয়ার প্রবণতা যদি দিনের পর দিন বাড়তে থাকে, দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে সমস্যা হওয়া, টাকার হিসাব কষতে না পারা, মেজাজে আচরণ বড় সড় বদল আসা, চেনা জায়গায় গিয়েও হঠাৎ রাস্তা চিনতে না পারা, কথা বলতে গিয়ে সমস্যা হওয়া, একই কথা বারবার বলতে শুরু করা, কেন বাড়তে পারে ভুলে যাওয়ার প্রবণতা? এবারে বলে দিচ্ছি, কাজের চাপ, পারিবারিক চিন্তা, উদ্বেগ, ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন ডি এর অভাব, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিশেষ কোনো ওষুধের প্রভাবে কিন্তু এমনটা হতে পারে। হরমোনের হেরফেরেও সমস্যা বাড়িয়ে দেয় আবার কখনো কখনো। চিকিৎসকরা কিন্তু মনে করাছেন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস এবং শারীরিক চর্চা মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। তবে যদি ভুলে যাওয়ার সমস্যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তবে কিন্তু অবশ্যই আমাদের চিকিৎসকদের পরামর্শ নেওয়া দরকার।

এবারে সময় হয়ে গেছে আবহাওয়া দপ্তর থেকে কি খবর জানানো হয়েছে সেটা জানিয়ে দেবার। আগরতলার বিমানবন্দরে পরিলক্ষিত এবং জানানো হয়েছে যে আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 65%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.2 মিলিমিটার। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার কয়েকটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়া বিজ্ঞপ্তিতে।

0: আজ তাহলে অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ।
1: আমি খোয়েল ভট্টাচার্য।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: ครมาภายถึงใกล้ปานดานินเบเซโปเตตามตามตองจังไหนไหนเลยนะ
1: เอาฮัมไบนอรนิลอกิโอตองโกสินีไตคารุกซาบุคุกเจนติเดปรมาเอาคาเคนอรกปานดาตินินีเปลายนอกขนาดทุกจักนะจังไว้บักษาตองดีจอยเอาขนาดวิตองดีทับุนิเบเซโปจังขนาดไลยานะInternational Friendship Day notu ye kokthai cha thaini sahi khana rona takok Ankit Mura Singh au phaide ha ki khana la yana chang International Friendship Day notu ye
2: sukanga no khulumka ta ju to khana tong la no phungka ham ya pharo sung sawi mano hayung garangai tinin sal belake nangkong mani sal hanoi muitu khlai jagai tongo তিনিনি সালংখা হায়ংগনাঙ্গৈ সিনিজাগৈ টংনাই তাই লোকনি খাসুকসা বরমগনাং নেলসন মান্ডেলানি আছাইমা সাল বংখা খরকসা সাউথ আফ্রিকা হানি বুকুর কসম দফানি বরক ব দফান হামজাকমানি বাগৈ লোক হামকরানি সামং তাংলাংখা পাইথাগো ব সাউথ আফ্রিকা হা কতরনি প্রেসিডেন্ট আশোক থায় আশোকই লোক হামক্রাইনি সামং তাংখা ফাইডি হুনকে সুতাবুক বরম গনাং নেলসন মান্ডেলানি লংমাও চব খাইমানে কথমারক ন খালায়ন বরম গনাং নেলসন মান্ডেলা ইংরাজি বিশি 1918 বিশিনি জুলাই তালনি 18 সালমারি ও সাউথ আফ্রিকা হা কতরনি মেজু কামি ও অমথাইথিক লাইকা বুফানি মংখা কজে মাফাকানিশো গাদা হেনরি মান্ডেলা ব্রম গনাং নেলসন মান্ডেলানি সই মংখা রোলি লালা মান্ডেলা বখরকসা থিম্বু বংশনি বরক বিন বুফা থিম্বু হদানি হদা অক্রা সরাইজরাব সরংনা বাগৈ রংনগ হাব রলি লালা মান্ডেলা ন হামজাগৈ রংনক নি ফরংনাই রক নেলসন মুং ফারি রেখা তাবুক হায়ং গনাঙ্গৈ নেলসন মান্ডেলা নি মুঙ্গৈ সিনিজাগৈ টঙ্গ রংনক কতর সরংনা থাঙ্গৈ বুকুর কসম অংমা বাই বাসি জাখা তাই সাকনাং এখলাই জাখা সরংমা থায় যত বুকুর কসম তাই বুকুর কুফুর থানচা অংনা নাংনাই হনৈ খরাংটি সামা বাই রংন কতরনি কারিউই রহর জাকা আবনু ইয়াগল ব জহনাসবার্গ থাঙ্গৈ কেরং বেদগ সরংন হাব আর ব বুকুর কসমংমা বাই লুকুবাই নর জাকা তাই সাতক পিতক খেলাই জাকা ব ফোর্ট হেয়ার ইউনিভার্সিটি তাই হোয়াইট ওয়াটার স্রান ইউনিভার্সিটি ও রং সরংখা সরংমা জরানি সিমিন বুইবাই সা কসম হনৈ সাংনাং জাগিয়াংমা বাই তাইব বোখানাঙ্গৈ খরাংটি সানা বাকৈ বোখাও চাবৈনাখা ইংরাজি বিশিনি 1944 বিশিও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বদল বাই গদাল আ জরানি সিকলা রংনতৈ কাইসা এএনসি সিকলা বদল সংসাব ব আ জরানি সিমিন থংরংনি বেচাব গদালৈ থাঙ্গ আফ্রিকান হাও বুকুর কসম রংনি মানথাইনতৈ খরাংটি সাকা কবাংমা বড়রক সাকনি মানথাই মানিয়াঙ্গৈ টংমানো তৈয়ৈ খরাংটি সাকা হাপাংনি সনামজাক রাজা টংমানো কেবেঙ্গৈ যত বড়রংনি মানথাইন বাকসাকে মারনাই হনৈ খরাংটি সাকা মান্ডেলা ডেমোক্রেটিক্যালি কচাং কচাংখে খরাংটি সাওই চব খালাইনাই খরকসা টংমানি হাফাং খনায়াংমা বাই জরাব সিলাই খসাওই দফানি বাকৈ চব খালাইনা নাংখা ইংরাজি বিশি 1962 বিশিও কাইসা বদল সুনাময় সিলাইটি সাবৈ জবা খালাইমা বাই সাউথ আফ্রিকানে বৃন্দিয়া রক বাই রমজাখা তাই 1964 বিশিও রিবোনিয়া ট্রায়াল মুঙ্গৈ কাইসা থায় লোকনি বুসকাঙ্গ কক সামানি টঙ্গ হদা দফানে সামং তাংনা বাকৈ থৈনা নাংখে থৈনানো আং হামজাকনাই আ বিশিনি সিমি বন থাক আলঙ্গ চবৈ তনানি বাকৈ সাকলাই জাকা নেলসন মান্ডেলানো

0: আও আমসক জরাতে চিং খানা লাইখা আর চাপমুং আর চামুং খরং রেখা বুকুক বিনা দেব বর্মা ফাইদিনকে চিং জরাও লোকরকনি চাচকমা ককটন বলাই রক নি চিং তাবক পরিলাইয়ানো ফাইদিনকে চিং পরিলাইয়ানো ককটন বলাইনি চিং তাবক নাইলাইয়ানো পুইলাও চিনিয়াগ সাব ককটন বলাই রহর হেনিকে চিনিয়াগ দঙ আং আং দিজেন রিয়াং অমরপুরনি আং রেজা মং বেলা খেন খনাথক যাক গাই আজ জাগানি বিশিংও মানিক দেবর মানি রেজা মং বেলা খেন খনাথক যাক গাই নরংনি জাইনকনি পান্ডাও মানিক দেবর মানি রেজা মং খনারে দেমান আমচ কিচেন সঙ্গন সাই খেনার দি
1: আও হাম্বাই তাকুক দিজেন রিয়াং ন ব সুহরকা তাকুক মানিক দেববর্মানি রেজাব মূ খানি মজুং জাগো হয় তাকুক দিজেন রিয়াং ন হামাই ব সুহরমানী বাকে তৈ বি সুমু তাকুক মানিক দেববর্মানি রেজাব মূ খানি মজুং জামানী বাকে চিনি জাইনকনি পান্ডাও জাকুক মানিক দেববর্মানী রেজাব মূরক নবুইমাইনিয়াখো

এতক্ষণ শুনছিলেন কব্যরোগ সংযোজনী যুবন অনুষ্ঠান জায়নক। আকাশবাণী আগরতলা শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। প্রথম শিল্পী সৌমেন দাস।

এতক্ষণ শুনছিলেন দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরে সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। অসমে বন্যায় ক্ষয়ক্ষতি পর্যালোচনায় গঠিত 6 সদস্যের আন্তমন্ত্র কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলের সমীক্ষার কাজ শেষ করেছে। ওড়িশায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রাবণ মাসে বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে T47 ফাইনালে দিলীপ গাভিত সোনা এবং মোহাম্মদ বাসিল রুপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধ সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদ আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছরের কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে রয়েছে। প্রত্যেক রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে গতকাল কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই বিলে সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরো কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়ায় সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিহারের বাঁকিপুর আসনটি ছেড়ে দেওয়ায় পুনরায় ভোট নেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপির বিধায়ক যোগেশ প্যাটেলের মৃত্যুর কারণে গুজরাটের মঞ্জলপুর আসনটি ফাঁকা হয়। এদিকে ব্যাংক জালিয়াতি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় কংগ্রেসের রাজেন্দ্র ভারতীর বিধায়ক পদ খারিজ হয়ে দাতিয়া আসনে পুনর্নির্বাচন হচ্ছে। বিহার সরকার দ্বারভাঙায়, রাইয়ামে ও মধুবনীর সিকৃতে বন্ধ থাকা চিনি কারখানাগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে 2000

0: 26-27 অর্থবর্ষের জন্য 97 কোটি টাকারও বেশি মূল্যের প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরের সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে। নতুন দিল্লিতে JRD টাটা মেমোরিয়াল লেকচারে অংশ নিয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক স্তরে বাণিজ্য পথ বাধার সম্মুখীন হলেও দেশে পণ্য রপ্তানি ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম দ্রুতগামী অর্থনীতির দেশ। গত বছর দেশের অর্থনীতি ক্ষেত্র 7.7% বৃদ্ধির রেকর্ড অর্জন করে।
1: We are growing at 7.7% last year. The world's fastest growing large economy. All of this is in the middle of two wars with so much uncertainty and geopolitical crisis around the world. We even had 50% tariffs on most of our exports to the US for a large part of the last year, despite which our exports also grew, both in goods and services. In the year ended March 26.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। তিনি আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। শ্রী গোয়েল উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 1 লক্ষ কোটি টাকার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন তহবিল, ইন্ডিয়া AI মিশন এবং সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্যায়। অসমে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের 6 সদস্যকে নিয়ে গঠিত আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। তারা চারাইদেও, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাটের মতো সবথেকে বিপর্যস্ত জেলাগুলি ঘুরে দেখে দিশপুরে মুখ্যসচিব ডক্টর রবি কোটার সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে, কেন্দ্রের কাছে চূড়ান্ত রিপোর্ট পরে পাঠানো হবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর অসমের কয়েকটি জায়গায় আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবন আজ থেকে 1 আগস্ট পর্যন্ত অসম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে ওড়িশায় বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় আশঙ্কার কারণ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর আরেক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন ও গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্র উপকূলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শ্রাবণ মাসের বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হচ্ছে। কাঁওয়ার যাত্রায় পুণ্যার্থীরা উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী পরিদর্শন করে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করেন। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াতের সুবিধার জন্য NCRTC জাতীয় রাজধানী অঞ্চলে নমো ভারত ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত পুণ্যার্থীরা দেওঘর যাবেন তাদের জন্য গোরখপুর থেকে শ্রাবণ মেলা উপলক্ষে 2টি বিশেষ ট্রেন চালানো হবে। অযোধ্যা, বারাণসীতেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। মিনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একসময় সরকারি বাসের চালক মিনার, পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। টুলুর একাধিক পাথর খাতানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সে। বীরভূম জেলার পুলিশ সুপার VK বুন্দেশ জানান, টুলু মণ্ডল যে সিন্ডিকেট চালাত তারই সহযোগী ছিল মিনার মণ্ডল।
2: মোহাম্মদ মিনার মণ্ডল দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার গুলো রিকভার হয়েছে। এক্সামিনেশন সময় বলেছে, টুলু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের দুলো ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটি গুলো যে চালাচ্ছ, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে, ইনভেস্টিগেশনের বিষয় আছে, তাদের পুরো সঠিক সবকিছু বের করা হবে।
0: স্বল্প বিরতির পর আমেরিকা ফের ইরানের অভ্যন্তরে আক্রমণ শুরু।

0: করেছে। চলতি সপ্তাহে ইরান জর্ডনে আমেরিকার সেনা ছাউনিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার পর এই হামলা। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনী একে আচমকা আক্রমণ বলে বর্ণনা করেছে। ক্ষেপণাস্ত্রগুলি ইরান থেকে ছোড়া হয়েছে বলে তারা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB টেলিগ্রাম অ্যাপের স্রষ্টা পাভেল দুরোভের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর। অভিযুক্ত পাভেলকে আন্তর্জাতিক অপরাধ তালিকায় রাখার বিচার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে FSB। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে T47 ফাইনালে সোনা ও রূপো জিতে ইতিহাস করেছে ভারত। ভারতের হয়ে প্রথম স্থান অর্জন করে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত এবং দ্বিতীয় স্থানে রূপো পেয়েছেন মোহাম্মদ বাসিল মোরসিঙ্গা নাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের হয়ে পুরুষদের লং জাম্পে রূপো পান মুরলী শ্রীশঙ্কর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় পরীক্ষা দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলেছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কাছে 322 কোটি টাকা নানা প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছেন। আগরতলা প্রজ্ঞাভবনে গতকাল মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে কথা বলেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য গতকাল এখবর জানিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধে এবং যশোদা AI বিস্ফোরক বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে গতকাল তিনি একথা বলেন। লোকসভার পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মেন সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে এবং রাজ্যসভাতেও এদিনই পাশ করা হয় প্রিভেনশন অফ ইনসাল্টিং টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মেন সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 15,650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেসে আজ রাত 10:30 নারাঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে এবং 15,649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 ছাড়বে। 14,619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা থেকে রাত 11:00 ছাড়বে। মুখ্যমন্ত্রী সমাবেশ ও 71তম কর্মসূচির মাধ্যমে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026 দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিশু, স্ত্রীরোগ, শল্য চিকিৎসা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। গতকাল আগরতলায় RBSK ও অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের যৌথ উদ্যোগে 119 জন জন্মগত হৃদরোগী শিশুর স্ক্রিনিং করা হয়, যার মধ্যে 40 জনের অস্ত্রোপচার নির্ধারণ, 47 জনের পুনরায় পর্যালোচনা, 27 জনের ফলো আপ এবং 5 জনকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রাণী সম্পদ মিশন কার্যক্রমের অধীনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সোনামুড়া মহকুমার উদ্যোগে গতকাল সিপাহী জেলার মোহনভোগ ব্লক ভিত্তিক গবাদি পশু বিষয়ক সচেতনতামূলক শিবির ও মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উরমাই এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন ধানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। আগামী 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি, সকাল 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপন দিয়ে আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পের কণ্ঠে, বেলা 12:00 এক অগ্রক অনুষ্ঠান চোখে রিং, বেলা 12:55 চাষের কথা বিষয় তরমুজ চাষ, বেলা 1:05 শুনবেন পদ্মা পুরাণ বিষয় লক্ষ্মীগড় ও বিপুলার বিবাহ প্রসঙ্গে পরিবেশনায় সবিতা দাস এবং সহশিল্পীবৃন্দ, দুপুর 1:40 লঘুগীতি।

শিল্পী গোপা বর্মন, দুপুর 1:50 আধুনিক গান শিল্পী সৈকত মিত্র, দ্বিতীয় অধিবেশনে 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 লোকগীতি পরিবেশনায় মাদল, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর সমাজবিদ্যা থেকে জল নিকাশি ব্যবস্থা এই বিষয়ে পাঠ দেবেন গাজারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মহেশ্বেতা চৌধুরী, 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন আয়ুর্বেদ পঞ্চকর্মা, এ প্রসঙ্গ নিয়ে ডক্টর রতন ভৌমিকের সাক্ষাৎকার, পরে লোকগীতি শুনবেন, 7:00 কব্যরূপ অনুষ্ঠান, 7:45 কব্যরূপ সংবাদ, 7:55 বাংলা সংবাদ, 8:15 শুনবেন সংসদীয় পর্যালোচনা, 8:30 ভক্তিমূলক গান শুনবেন পারভীন সুলতানার কণ্ঠে, 9:00 আধুনিক গান শুনবেন শ্যামল মিত্র, 9:15 স্পটলাইট, 9:30 অনুষ্ঠান কথায় কথায়, 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, 10:15 নতুন আর দিশারি। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আসলে এবারে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম শিল্পী শম্পা কুণ্ডু।

0: आकाशवाणी आगरतला।
1: এতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: অন্য ফাঁদে।
0: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আইবিআই কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: Discover the new Dragon Perfection Maruti Suzuki Breza Shonge. Jate aache Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archmage. Shonge 6-speed automatic, 360-view camera, latest technology, electric sunroof, special safety features like six airbags, ABS, ESP, are super mileage Shonge 19.89 km per liter petrol and 25.51 km per kg CNG. And benefits up to ₹55,000. Offer stop jata patanto.
5: Aadha shun, aache manche kinashi pe. Shorto patanto.
4: Discover করুন Driving Perfection Maruti Suzuki Wagoner এর সঙ্গে, যাতে আছে a true tall boy design, strong look, robust design, advanced K-series engine, ideal start-stop technology আর safety features, যেমন 6 airbags, ABS with AVD, and benefits up to ₹52,500. Offer stop থাকা পর্যন্ত।
5: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত পর্যন্ত।
6: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With six airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
4: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
0: আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গান খানি শুনুন বরসাত কে এক রাত ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ব্যাক চেয়েছিল ব্যাংকানা সঙ্গে মেশুদাসের কণ্ঠে, হিন্দি চেয়েছিল গানের অনুষ্ঠানে। এবারে শুনুন মন আপনি, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

ছেড়ে পাই পলাশ রাশি ভাসি, পলাশ রাশি ভাসি। দেখি তোমার মা

গানখানি শুনছিলেন দোলন চাপা ছবি থেকে মোহাম্মদ আজিজের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন কুমার শানুর কণ্ঠে সুরের ভুবনে ছবি থেকে।

গানখানি শুনছিলেন আশা ভোঁসলের কণ্ঠে সুরের ভুবনে ছবি থেকে। এবারের গানখানি শুনবেন চেতনা ছবি থেকে, আরতি মুখোপাধ্যায় এবং বিশ্বজিতের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে চেতনা ছবি থেকে। এবারের গানখানি শুনবেন শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে একই ছায়া ছবি থেকে।

বিশ্বাসে বিশ্বাসে শুধু তুমি ওপরে গেল নতুন জীব চোখে লেগেছে মেশার।

গানখানি শুনছিলেন প্রেম ছায়াছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে অলকা ইয়াগনিক এবং সোহমের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী আগত যতনী ফাইসিনী প্রজনী হামচাক মতই খাক সামাইয়া ফরিছেন জগমস্তি নীতিনী দি প্রজনী কগবরক পান্দা বেনি খামাইনি লোকর খাতক জই কব খামানি চক্রম পান্দা ও জুদা জুদানি খরাম রে চক্রম তিনি চক্রম পান্দা ও পোলানি খরামাদি রেমি মরাসিনি খরাম

আসুজরা সকনে পান্দব মনদেবী জমাদিনে খরাঙ্গর চাপুং খানার জাখা বিনিয়াগুলো তাব খনাবাদি দর্ম চরণ জমাদিনে খরাঙ্গর চাপুং বিনি রুচাপুনি কক্তাইংখা আসামে হানুং নাইথকমানি বিনি অর চাপুং প্রাতম জয় কব খনেরমিখা পিতর জমাতিয়া রাহুল জমাতিয়া তাই বিদ্যাধন জমাতিয়া শ্রীহরকা খুমপুইলং কিলা বাজার উদয়পুরনি

তমাহেন চি সানাই অকোক থাইও সক্রং পান্ডবু স্বর্গশ্রী দেবপরমান খরাঙ্গর চাপ মং খনার জাকা বিনি আগলো তাব খনাবাদি জুলাই দেবপরমান খরাঙ্গর চাপ মং বিনি রচাপ মন কক থাইকে অরাংসাক মালাইকে বিনি অরচাপ মন খনাতম জগে কব খনে রংকা সালকা দেবপরমা বয়ার দেবপরমা তাই লামসাজাক দেবপরমা শিহরকা নাসারপাড়া বিশ্রামগঞ্জনী

আসুকজার সক্রং বান্ধব জুলাই দেববর্মন খরং রুচাপুং খানার জাখা সক্রং বান্ধব বিগলক্ষণাবাদী নীলিমা দেববর্মানী খরং রুচাপুং বিনি রুচাপমণি কক থাইংখা মালা খেনানো বিনি অরুচাপমন খাতার জয়ী কব খানের খা তৈজিলাং দেববর্মা তাই সিমানী দেববর্মা সৈহরকা বুরাখা এডিসি কলোনি মান্দাই সালথাং তিপ্রাণী

আসুকজরা সাকরাম পান্দানি পাই থাকু নীলিমা দেবর মানে খরামের চরমং খানের জাখা আকাশ পানি আগর তোলা তাবু জরাতে দীপর জলানি কক বরক পান্দা অরণ্য পাখিয়া যতন হাম্বাই।

ভালো হয়। জমির মাটি বেলে অথবা বেলে দোআঁশ হলেই ভালো। জমি থেকে জল নিকাশের ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে। জমিতে চাষ দিয়ে আগাছা ও পাথর, নুড়ি ইত্যাদি বেছে ফেলে দিতে হবে। তারপর চারপাশের মাটি টেনে মাদা তৈরি করতে হবে। সেই মাদায় তরমুজের বীজ বোনা দরকার। ঘরোয়া বাগানে দুটি কি তিনটি মাদা তৈরি করা হয়। একটি মাদা থেকে আরেকটি মাদার দূরত্ব রাখা চাই প্রায় 150 সেন্টিমিটারের মতো। বীজ বোনার 10 থেকে 15 দিন আগে মাদা তৈরি করার সময় প্রতি মাদায় 5 কেজি গোবর সার, 10 গ্রাম

আরেকটি মাদার দূরত্ব রাখা চাই প্রায় 150 সেন্টিমিটারের মতো। বীজ বোনার 10 থেকে 15 দিন আগে মাদা তৈরি করার সময় প্রতি মাদায় 5 কেজি গোবর সার, 10 গ্রাম ইউরিয়া অথবা 100 গ্রাম খৈল, 20 গ্রাম মিউরেট অব পটাশ এবং 1 চা-চামচ পরিমাণ ব্রেসিকল ভালোভাবে মিশিয়ে দেওয়া চাই। মাদার মাটিতে 1 সেন্টিমিটার গভীর করে 3 থেকে 4টে বীজ বোনা দরকার। চারা রোপণের পর 2টি পুষ্ট চারা রেখে বাকি চারা তুলে ফেলে দিতে হবে। বীজ বোনার আগে প্রতি কেজি বীজে 3 গ্রাম পরিমাণ ডাইথেন M45 মিশিয়ে শোধন করে নিলে ভালো হয়। বোনার আগের দিন বীজ ভিজিয়ে রেখে কল বের করে নিতে পারলে বীজ থেকে খুব তাড়াতাড়ি চারা জন্মাবে। বেশি মাত্রায় চাষ করতে গেলে হেক্টর প্রতি প্রায় 2 কেজি বীজ দরকার। অগ্রহণ মাসের শেষ থেকে মাঘ মাস পর্যন্ত তরমুজের বীজ বোনা যেতে পারে। বীজ বোনার পর মাদায় 10% BHC গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়ের হাত থেকে বীজকে রক্ষা করা যায়। সুগার বেবি, জৌনপুরি, সুগার সুইট, পুষা, সরবতি প্রভৃতি জাতের তরমুজ প্রচুর ফলন দেয়। বীজ থেকে গাছ বের হওয়ার 20 দিন পরে মাদা প্রতি 20 গ্রাম ইউরিয়া দেওয়া দরকার। তার ঠিক 30 দিন পরে 10 গ্রাম এবং 40 দিন পরে আরও 10 গ্রাম ইউরিয়া দেওয়া চাই। সার দেওয়ার আগে মাদায় আগাছা থাকলে বেছে ফেলে দিতে হবে এবং সার দেওয়ার পরে সেচ দেওয়া দরকার। বীজ বোনার 90 দিনের মধ্যে গাছ থেকে খাওয়ার উপযোগী তরমুজ পাওয়া যায়। প্রতি হেক্টর জমি থেকে 20 থেকে 25 টন তরমুজ পাওয়া যেতে পারে। ত্রিপুরার বিভিন্ন জেলায়, বিশেষ করে ধলাই জেলায় প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়ে থাকে। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল তরমুজ চাষ।

আরে ও বিপুলাকে দেখিয়া সুন্দর লক্ষিন্দর, আরে হৃদয়ে আনিল তার কাম পঞ্চস্বর। আরে ও লক্ষিন্দরের মধ্যে রাখি সপ্তপাক ফিরি, আরে বসাইল বিপুলাকে পশ্চিমাশ্ব করি।

পদ্মপুরাণের অনুষ্ঠানে আজ শুনছিলেন লক্ষিন্দর ও বিপুলার বিবাহ। পরিবেশনায় ছিলেন সবিতা দাস এবং সহশিল্পীবৃন্দ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয়পক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যন্তরমন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের।

0: বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আটজনের প্রাণহানি, ইরানেও নতুন করে মার্কিনি আক্রমণ, মিশরের বন্দরেও হামলার খবর। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আজ সে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সকালে এগারোটায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা, গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার দৌড়ে সোনাজয়ী প্যারা অ্যাথলিট দিলীপ গভিত এবং রূপজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি দাবি করেন। অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটি সদস্যদের জন্য নির্ধারিত। সভার কার্যক্রমে বিঘ্ন ঘটানো সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী।
1: आप सबसे आग्रह किया है कि सदन में प्रश्नकाल के अंदर सदन को बाधित नहीं करें। प्रश्नकाल महत्वपूर्ण समय होता है, सदस्यों को सवाल उठाते हैं, सरकार की जवाबदेही होती है। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन की कार्यवाही आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: अध्यक्षेर बारंबार अनुरोध सत्त्वेও হৈহট্টগোল চলতে থাকায় শ্রী বিড়লা দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি আজ উপস্থাপন করবেন। সকাল 11টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তারা সংশোধনী প্রস্তাব আনতে পারেন। উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাশ হয়েছে। বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অনিয়ম রুখতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইন 2024 সংশোধন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এছাড়া অপরাধের তদন্ত এফআইআর দায়ের হওয়ার 2 মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট দাখিলের পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে রাজ্যসভায় শূন্যকাল বা জিরো আওয়ার চলাকালীন কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চেয়ে পাঠান। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা বলেন, বিরোধীদের একমাত্র লক্ষ্য হল সভার কার্যক্রমে ব্যাঘাত ঘটানো। প্রকৃত কোনো ইস্যু নেই বলেই বিরোধীরা এ নিয়ে অহেতুক রাজনীতি করছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এরপর কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াক আউট করে। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লগ সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার উল্লেখ করে আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। আন্দোলনের সময় পেলেট গানের আঘাতে যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত 11.5% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল 14.27%। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে 32.53%। ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ছত্তিশগড়ের বস্তারে দশেরা উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 164 সদস্যের এই দলে বিশিষ্ট আদিবাসী যুব শিল্পী ও বস্তারের পদ্মশ্রী প্রাপকরা রয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই সেখানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর সমুদ্র প্রদক্ষিণ অভিযানের মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। শ্রী সিং বলেন, আইএএসভি ত্রিবেণীতে সমুদ্রপথে তাদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, এই দল শুধু সমুদ্র

0: জয় করেনি, বরং মহিলাদের জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে।
1: আপনি এই অভিযান থেকে মানে কে সকতা হুম কি কেবল আপনি সমুদ্র কো হি নাহি জিতা হ্যায় আপনি উস সারি রুঢ়িয়ো কো ভি পরাজিত কিয়া হ্যায় জো কভি কহতি থি হামারি বেটিয়া এসে কঠিন সৈন্য অভিযানো কা হিসসা নাহি বান সকতি। আপনি এ সিদ্ধ কিয়া হ্যায় ফিজিক্যাল ক্যাপাবিলিটি মেন্টাল টাফনেস অর লিডারশিপ কোয়ালিটি কিসি জেন্ডার কি মোহতাজ নাহি হোতি।
0: ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর একটি স্পেশাল পারপাস কোম্পানি গঠন করা হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রকল্পের কাজ। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন কোম্পানি ও শিল্পখাতের প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিনিয়োগ বান্ধব নীতি, শক্তিশালী পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিষয়গুলি তুলে ধরেন। তাইওয়ানের প্রতিনিধিরা ভারতে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অন্ধ্রপ্রদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করতে সম্মত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্র উপকূলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে দুই শিশুসহ আটজন নিহত। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাশিয়ার সম্ভাব্য হামলা চালানো নিয়ে গতকালই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন সেনাবাহিনী গতরাতে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের হামলার জবাবে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র বহু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের কেশম দ্বীপে উদ্ধারকাজ চলছে। খুজেস্তান প্রদেশের চারটি শহর আহওয়াজ এবং বন্দর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। একই ধরনের শব্দ শোনা গেছে বমুসি, কিসদ্বীপ এবং হরমুজ প্রণালীর কয়েকটি জায়গা থেকেও। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যেই মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, তবে হামলা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে মিশর আঞ্চলিক স্তরে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। 38 বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে মোট 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন। স্কোয়াশে ভারতের পুরুষ দল বিশ্ব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার পঞ্চম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতের মহিলা দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 1-2 গেমে পরাজিত হয়েছে। এদিকে ফ্রান্সের পুরুষ দল 26 বছরে প্রথমবার বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে নজির করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স, সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। খবর শেষ হল, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী গোপা বর্মণ।

এতক্ষণ শুনছিলেন গোপা বর্মনের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী সৈকত মৈত্র।

এতক্ষণ শুনছিলেন সৈকত মিত্রর কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি ও পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

সাতটা বেজে 55 মিনিটে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8টা বেজে 15 মিনিটে শুনবেন সংসদীয় পর্যালোচনা। রাত 8টা বেজে 30 মিনিটে ভক্তিমূলক গান শুনবেন পারভীন সুলতানার কণ্ঠে। আধুনিক গান শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে রাত 9টায়। রাত 9টা বেজে 15 মিনিটে স্পটলাইট। রাত 9টা বেজে 30 মিনিটে অনুষ্ঠান কথায় কথায়। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10টা বেজে 10 মিনিটে। নতুন আলোর দিশারি রাত 10টা বেজে 15 মিনিটে। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:32 হয়ে 35 সেকেন্ড।

एक शोक दामन पर बरसू अरमान था गुलशन

0: এতক্ষণ শুনলেন ছায়া ছবি থেকে শিল্পী তালাত মাহমুদের কণ্ঠে ইতনানাতো এই গানটি। শুনবো পরবর্তী গান, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
1: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমিডস, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক সিট এয়ার ব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, পান বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
2: আজ আসুন বাজার মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
1: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনার এর সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ার ব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
2: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
3: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
1: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
4: Hey, still stuck on old car? Switch to smarter fuel with more savings with Victoris SCNG. It's smarter because it gives an impressive 27.02 km per kg mileage and has underbody CNG tank, so you don't compromise on boot space. More savings because you get offers up to 80,000 and on exchange of your old car. So hurry and book now. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
0: ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। এবারে শুনব তসবির, এ গানটি মায়া ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর এবং শিল্পী মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

0: Advanced K-Series engine. Ideal start-stop technology are safety features. Jamun 6 airbags. ABS with AVT. Pan benefits up to Rs. 52,500. Offer stock thaka pojjonto.
1: Aaj ashun kacher Maruti dealership e shorto pojjonto.
0: Discover Kurun, driving perfection Maruti Suzuki Brezza Shange. Jate Aache Superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archmates. Shange 6-speed automatic, 360 view camera, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP are super mileage Shange 19.89 km per liter petrol are 25.51 km per kg CNG day. Pan benefits up to Rs. 55,000. Offer stock thaka pojjonto.
1: Aaj ashun kacher Maruti dealership e shorto pojjonto.
2: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, শুনবেন পরবর্তী গান। উসনে কাহা ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর এবং শিল্পী তালাত মাহমুদের দ্বৈত কণ্ঠে আহারিম এ গানখানি।

এতক্ষণ শুনলেন মেরে আপনি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে কই হোতা, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি।

আপনারা শুনছেন লোকগীতি আকাশবাণীর স্টুডিওর ঘড়িতে। এখন সময় বিকেল 6টা বেজে, দুঃখিত 5টা বেজে 59 মিনিট হয়ে 31 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্টসে আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: 67 अंक बढ़कर 24,370 पर बंद हुआ। पाकिस्तान के अवैध कब्जे वाले जम्मू कश्मीर में आज भी प्रदर्शन जारी रहे। सोमवार को शांतिपूर्ण प्रदर्शनों के दौरान पाकिस्तानी सेना की कार्रवाई में 40 से अधिक लोग मारे गए थे। जम्मू कश्मीर संयुक्त आवामी एक्शन कमेटी ने सुरक्षा बलों पर प्रदर्शनकारियों के खिलाफ घातक बल प्रयोग का आरोप लगाया है। दो बार के ओलंपिक पदक विजेता नीरज चोपड़ा आज राष्ट्रमंडल खेलों की भाला फेंक स्पर्धा के फाइनल में पहुंच गए। रोहित यादव और यशवीर सिंह ने भी फाइनल में जगह बनाई है। मौसम विभाग ने मध्य महाराष्ट्र, तेलंगाना, विदर्भ और पश्चिमी मध्य प्रदेश में आज मूसलाधार वर्षा का रेड अलर्ट जारी किया है। अगले दो दिन के दौरान अरुणाचल प्रदेश, केरल, माही और राजस्थान में गरज चमक के साथ तेज वर्षा की संभावना है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला एवं सुनबें शिक्षार्थी अनुष्ठने নবম শ্রেণীর সমাজবিদ্যা থেকে জল নিকাশি ব্যবস্থা এই বিষয়ে পাঠ দেবেন শিক্ষিকা মহাশ্বেতা চৌধুরী গজারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের।
2: সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায়, যা নাকি জল নিকাশি ব্যবস্থা বা নদ নদী বা ড্রেনেজ সিস্টেমও বলা হয় যেটাকে। তো চলো আমরা শুরু করি। জল নিকাশি বা জল নির্গমন বলতে কোনো এলাকার নদ নদীর প্রবাহকে বোঝায়। ভারতের প্রাকৃতিক মানচিত্র দেখলে দেখবে ছোট বড় বিভিন্ন জল প্রবাহ বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয়ে একসাথে মিলিত হয়। এই নদী শাখা ও উপনদীর সাথে মিশে মূল নদীরূপে প্রবাহিত হয়ে হ্রদ, সাগর বা মহাসাগরে পতিত হয়েছে। তাহলে ওরা কি বললো, নিকাশি ব্যবস্থা বা নির্গমন মানে কোনো জিনিস বেরিয়ে যাওয়া। সেটা বললে যখন আমাদের মনে কোনো প্রবাহ আসে তখন আমাদের মাথায় প্রথম যেটা আসে সেটা হলো নদ নদী। আর এটা আসে প্রাকৃতিক যে মানচিত্রটা আছে ভারতবর্ষে সেটা দেখলেও তোমরা দেখতে পারবে যে এখানে কত নদ নদী আছে। এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে ভূমিরূপ আছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেই অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের নদী সৃষ্টি হয়েছে। এবং অবশেষে এদের মধ্যে অধিকাংশই গিয়ে কোনো না কোনো হ্রদ অথবা সাগর বা মহাসাগরে পতিত হয়েছে। ভূপৃষ্ঠের যে অঞ্চল দিয়ে কোনো একটি নদীর জল প্রবাহিত হয় তাকে ওই নদীর অববাহিকা বলে, যেমন গঙ্গা নদীর অববাহিকা। তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন পেলাম যে নদী অববাহিকা কাকে বলে। সেটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে অববাহিকা কাকে বলে। তাহলে কি হলো, ভূপৃষ্ঠে নদীটা যে জায়গা দিয়ে বয়ে গেছে তার পাশের যে মাটিটা থাকে, যে জায়গাটা নদীর তীর বলি আমরা সাধারণ কথায়, সেটাকে বলা হয় সেই নদীর অববাহিকা। যেমন গঙ্গা নদীর অববাহিকা মানে গঙ্গা নদীর পাশ দিয়ে যেখান দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে সেই জায়গাটার পাশের যে জমিটা থাকে সেটাকে বলে গঙ্গা নদীর অববাহিকা। সূক্ষ্মভাবে মানচিত্রের দিকে তাকাও, দেখবে যে অসমতল পৃষ্ঠ যেমন পাহাড় বা উচ্চভূমি দ্বারা দুটো নদীর উপত্যকা পৃথক হয়ে যায়, ওই পাহাড় বা উচ্চভূমিকে জল বিভাজিকা বলে। সাধারণত জল শব্দটা শুনলে আমরা বুঝতে পারি, এবং বিভাজিকা মানে কি, যেটা কোনো জায়গাকে ভাগ করে দেয়। তো এমন একটা ভূমির একটা রূপ যেটা পাহাড় বা ছোট একটা ছোট টিলা বা ছোট উচ্চভূমি একটা হতে পারে, যেটা একটা জলকে ভাগ করে দেয় এবং জলের এ পাশটায় থাকে একটা নদী, ও পাশটায় থাকে আরেকটা নদী, ওরকম স্তরকে বলা হয় জল বিভাজিকা। যেমন অ্যামাজন নদের অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটা, তখন আমাদের লিখতে হবে যে অ্যামাজন অববাহিকা। আচ্ছা, তাহলে চলো আস্তে আস্তে আমরা মেন বিষয়ে ঢুকি। এখন ভারতের জল নির্গমন প্রণালী সমূহ। ভারতীয় উপমহাদেশের ভূপ্রকৃতি এই দেশের নদ নদীর প্রধান নিয়ন্ত্রক। এই কারণে ভারতের নদ নদীগুলোকে প্রধানত দুভাগে বিভক্ত করা যায়। তাহলে কি হলো, ভারতের যে ভূপ্রকৃতি আমি একটু আগেও তোমাদেরকে বলেছি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তোমরা যখন ভারতের মানচিত্রটার দিকে ভালো করে তাকাবে, দেখো এই বইয়ের আগামী পেজে তোমাদের জন্য ভারতের মানচিত্রের এবং নদী সংক্রান্ত যে মানচিত্র হয় সেটার ছবি দেওয়া আছে। তোমরা পড়তে পড়তে ওটার দিকে ভালো করে তাকাবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে বিষয়টা তোমাদের

মনেও থাকবে খুব ভালো। তো এই যে ভারতের যে ভূপ্রকৃতি আছে, সেটা কোথাও আছে নদ নদী, কোথাও আছে মরুভূমি, কোথায় আছে হিমালয়ের মতো পর্বতমালা, তো বিভিন্ন জায়গা থেকে যে নদীগুলো সৃষ্টি হয়েছে সেগুলো ভূপ্রকৃতির যে তারতম্য সেটা অনুযায়ী নদীগুলোর সৃষ্টি হয়েছে এবং নদীগুলো বয়ে গেছে। তো সেই অনুযায়ী ভারতের যে বিভিন্ন নদ নদীগুলো আছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন নদ নদী সমূহ, আরেকটা হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি থেকে উৎপন্ন নদ নদী সমূহ। এছাড়া এই দুই প্রধান প্রাকৃতিক অঞ্চল সেগুলো কি কি? হিমালয় থেকে উৎপন্ন নদ নদী এবং উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন নদ নদী, এরূপ দুভাগে বিভক্ত এবং নদ নদীগুলো বিভিন্নভাবে প্রবাহিত হচ্ছে। হিমালয় থেকে উৎপন্ন বেশিরভাগ নদীতে সারা বছর জল প্রবাহিত হয়। এই নদীগুলো উঁচু পর্বতের বরফ গলা জল এবং বৃষ্টির জল দ্বারা পরিপুষ্ট থাকে। তাহলে হিমালয় আমাদের কোথায় আছে? ম্যাপের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে ভারতের যে সবচেয়ে উপরের দিক বা উত্তর দিক যেটা, সেখানে আছে আমাদের হিমালয় পর্বতমালা দাঁড়িয়ে আছে। তো হিমালয় পর্বতমালা তোমরা সবাই জানো ঠান্ডার জায়গা এবং ওখানে বরফ, তো ওই বরফেরও কোনো শেষ নেই, সেখান থেকে বরফ জলা গলেরও জলেরও কোনো শেষ নেই। ওইখান থেকে যে জল আসছে ওই নদী থেকে সেগুলো তো শেষ হচ্ছে না, তার জন্য সেখান থেকে যে নদীগুলো সৃষ্টি হচ্ছে সেখানে জল কখনো শেষ হয় না, প্রতিনিয়ত জল প্রবাহমান থাকে। হিমালয় থেকে উৎপন্ন দুটি প্রধান নদী হলো সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদ, যা উত্তরের পর্বতমালা থেকে উৎপন্ন। যেটা বললাম উত্তর মানে উপর দিকটা ম্যাপে, তো উপর দিক থেকে যে দুটো প্রধান নদী আছে সেটা কি, একটা হলো সিন্ধু নদ আর একটা হলো ব্রহ্মপুত্র নদ। এগুলি পর্বতকে বিভাজিত করে সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করেছে। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়ে সমুদ্রে মিলিত হয়েছে, যেগুলো যেহেতু এগুলো বরফ গলা জল দিয়ে সৃষ্ট এবং এই জন্য এখানে কখনো জলের অভাব হয় না, তাই এই নদীগুলি অনেক বড়, আকারে অনেক বড় এবং অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়ে সেই উপর থেকে নিচের দিকে এসে এগুলো সমুদ্রে মিলিত হয়েছে। উচ্চ গতিতে ব্যাপক ক্ষয় কার্য দ্বারা এই নদীগুলো প্রচুর বালি ও পলি বহন করে আনে এবং এই নদীগুলোর সাথে অনেক বালি আসে জলের সাথে বয়ে নিয়ে আসে এবং অনেক পলিও বয়ে নিয়ে আসে যখন উচ্চ গতি। তোমরা জানো নদীর তিনটে গতি থাকে, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। তোমরা অষ্টম শ্রেণীতে এগুলো পেয়েছো। উচ্চ গতিতে নদী কি হয়, খুব খরস্রোতা থাকে, মধ্য গতিতে তার চেয়ে একটু কম হয় এবং নিম্ন গতিতে এসে এটা ঢালে অনেকটা জলের যে মানে নদীর যে পাশটা আছে সেটা বেড়ে যায়, কিন্তু নদীর গভীরতাটা কমে যায়। কারণ নিচে নদীর নিচে তখন সেই যে সঞ্চিত পলিগুলো আছে সেগুলি জমে থাকে। যাই হোক, তো কি বলছিলাম আমরা, উচ্চ গতিতে ব্যাপক ক্ষয়কার্য দ্বারা প্রচুর বালি ও পলি বহন করে আনে। মধ্য গতি ও নিম্ন গতিতে নদী আঁকাবাঁকা পথে চলার ফলে মিয়েন্ডার অর্শক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি করে এবং পলি সঞ্চয়ের ফলে সমতলে বন্যা সৃষ্টি করে। এছাড়া মোহনা এগুলি বদ্বীপও গঠন করে। নদী যখন একে বেঁকে চলে তখন তার পাশে যে আকৃতি, বিভিন্ন কোথাও ঘোড়ার যে পায়ের খোর থাকে সেরকম একটা ভূমিরূপ সৃষ্টি করে, যেটাকে যেখানে হ্রদ মাঝখানে জায়গাটাতে হ্রদ থাকে বা জলের দ্বারা পুরোটা বেষ্টিত থাকে তাকে বলে অশ্বঘোড়াকৃতি হ্রদ, এবং কোথাও ব আকৃতির হয় যেটাকে বদ্বীপও বলা হয়। এরকম বিভিন্ন ধরনের আকৃতি এরা সৃষ্টি করে। তোমরা আগামী পেজে দেখো একটা ছবি দেওয়া আছে নদীর বাঁকা বাঁকা পথে কিরকম ভাবে নিম্ন প্রবাহ বা মধ্য প্রবাহ, কিভাবে উচ্চ প্রবাহ সবগুলো দেওয়া আছে এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা বদ্বীপ কিভাবে সৃষ্টি করছে। এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে ব আকৃতির যে জায়গাটা ওটা, সাথে পয়েন্ট করেও লেখা আছে, তোমরা দেখে নাও। উপদ্বীপীয় নদীর বেশিরভাগই ঋতুকালীন। তাহলে আমরা যে দ্বিতীয় পার্ট বলেছিলাম সেটা ছিল উপদ্বীপীয় নদীগুলো, তো ওইগুলো কি হয়, বেশিরভাগই ঋতুকালীন, বৃষ্টিপাতের ফলে পরিপুষ্ট থাকে। শুষ্ক ঋতুতে বেশিরভাগ নদীর জল শুকিয়ে যায়। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর তুলনায় উপদ্বীপীয় নদীগুলি ছোট ও সংকীর্ণ হয়। তাহলে কি হলো, এই নদীগুলি আগেরগুলো যেমন বরফ জলা গল থেকে জল থেকে ছিল যার জন্য এগুলি প্রতিনিয়ত প্রবাহমান ছিল, কিন্তু উপদ্বীপীয় নদীগুলো কিন্তু আকৃতিতে অনেকটাই ছোট হয় এবং যখন বর্ষা ঋতু হয় বৃষ্টি হয় তখন বৃষ্টির জল এগুলো পরিপুষ্ট থাকে এবং নদীগুলো ভরে থাকে এবং এগুলোর নদীর যে সাইডগুলো থাকে না এগুলি অনেক ছোট থাকে, তার জন্য এগুলোতে বন্যাটাও খুব সহজেই হয়ে যায়। আবার শুষ্ক ঋতু মানে যখন শীতকাল আসে তখন এগুলো অনেকটা শুকিয়ে যায়।

গুলো মধ্যভাগে উঁচু অংশ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এই যে নদীগুলো, এর মধ্যে এগুলো অধিকাংশই পশ্চিম দিকে গিয়ে প্রবাহিত হয়। তোমরা এরূপ দুটি নদীর নাম খুঁজে বের করো। দক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ নদী পশ্চিম ঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো, তোমরা ম্যাপে সবাই ম্যাপ দেখেছো এবং আগের চ্যাপ্টারগুলোতে তোমার ভূপ্রকৃতি যেখানে আছে সেখানে দেওয়াই আছে। তাহলে তোমরা জানো যে দক্ষিণাত্যের মালভূমিটা কোন দিকে এবং বঙ্গোপসাগরটা কোন দিকে আছে। তাহলে বুঝতে পারছো নদীটা কিভাবে বয়ে যাচ্ছে, এবং পাশে তোমরা ম্যাপটাও দেখতে পারো, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। এরপর কি আছে, হিমালয় থেকে উৎপন্ন নদনদী, বা যেগুলোকে উত্তরের নদনদীও বলা হয়, কারণ হিমালয় আমাদের উত্তর দিকে আছে, তাই ওখান থেকে যে নদীগুলো আছে সেগুলিকে উত্তরের নদীও বলা হয় এবং হিমালয় থেকে উৎপন্ন নদীও বলা হয়। হিমালয়ের প্রধান নদীগুলো হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। এই নদীগুলো দীর্ঘ এবং এগুলোর সাথে অনেক বড় ও গুরুত্বপূর্ণ উপনদী মিলিত হয়েছে। নদী প্রবাহ বলতে একটি নদী ও তার উপনদী সমূহের প্রবাহকে বোঝায়। দেখো, নদী প্রবাহ বলতে কিন্তু শুধু যে একটা নদী সেটা নয়, একটা নদীর সাথে এসে অনেকগুলো নদী মিশেছে, সে সবগুলোকে নিয়েই একটি নদী প্রবাহ হয়। আর হিমালয়, আমরা আগে জেনেছি যে হিমালয়ের নদীগুলোতে সারা বছর জল থাকে, এগুলো আকৃতিতে অনেক বড় হয়। তো ওইখানের যে নদীগুলো যেগুলো হিমালয় থেকে আসে সেগুলো প্রধানত হলো সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র, এবং অনেক বড় বড় উপনদী এসে এগুলোর সাথে মিলিত হয়েছে এবং অবশেষে গিয়ে সমুদ্র বা বড় নদী বা এরকম কোথাও গিয়ে মিশেছে। তাহলে এখন আমরা একটা একটা করে এগুলো সম্বন্ধে জানবো। তো প্রথম আছে সিন্ধু নদীর প্রবাহ। তাহলে আমরা এখন সিন্ধু নদী নিয়ে জানবো। তিব্বতের মানস সরোবরের কাছ থেকে সিন্ধু নদীর উৎপত্তি। এটি প্রথমে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে জম্মু কাশ্মীরের লাদাখ জেলার উপর দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাহলে এই যে সিন্ধু নদ, সিন্ধু নদটা কিন্তু তিব্বত থেকে এসছে, এসে তিব্বতের যে মানস সরোবর সেখান থেকে এটার উৎপত্তি, এবং সেটি প্রথমে পশ্চিম দিকে বয়ে গিয়ে ভারতের জম্মু কাশ্মীরের যে লাদাখ আছে সে লাদাখের উপর দিয়ে সেটি প্রবাহিত হয়ে গেছে। এই অংশে চিত্তাকর্ষক গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করেছে, এবং ওই জায়গাটাতে দেখতে ভীষণ সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করেছে। গিরিখাত কি তোমরা জানো, আগের অধ্যায়ে তোমরা পেয়েছো। বিভিন্ন উপনদী যেমন জস্কর, নুব্রা, শায়ক, হুনজা ইত্যাদি কাশ্মীরে সিন্ধু নদীর সাথে মিশেছে। তাহলে এটা যখন ভারতের মধ্যে ছিল, এটা ভারতের শুধু কাশ্মীরের যে লাদাখ ওই জায়গাটা দিয়ে এটা বয়ে গেছে, তখন বিভিন্ন উপনদী এটার সাথে মিলেছে। সেগুলো কি কি আমরা যেগুলো পেলাম, জস্কর, নুব্রা, শায়ক বা হুনজা। এই নদ বালুচিস্তান এবং গিলগিটের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটক পর্বতে এসে দৃষ্টিগোচর হয়েছে, এবং এই নদীটাকে কিন্তু অনেকটা জায়গা অবধি চোখে দেখা যায় না, পাহাড়ের মোড়ে মোড়ে এটা থাকে, এবং পরবর্তীকালে এসে এটক যে আছে এটক জায়গাতে এসে এটা চোখে পড়ে, এটা দৃষ্টিগোচর হয়। পাকিস্তানের মিথানকোটের নিকট সতলুজ, বিপাশা, রবি, চেনাব, ঝিলাম প্রভৃতি উপনদী সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। পাঁচটা উপনদী, এগুলো খুবই প্রসিদ্ধ নদ, যেগুলো ভারত থেকে বেরিয়ে যখন এটা আবার পাকিস্তান দিয়ে গেছে তখন এই পাঁচটা নদী কি কি, সতলুজ বা শতদ্রু বলা হয়, বিপাশা, রবি যেটাকে ইরাবতী বলা হয়, চেনাব যেটাকে চন্দ্রভাগাও বলা হয়, এগুলো এবং ঝিলাম যেটাকে বিতস্তা বলা হয়, এই নদীগুলির সাথে সিন্ধু নদ মিলিত হয়েছে। মিলিত হয়ে এরা সিন্ধু নদ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে করাচির পূর্ব দিক দিয়ে আরব সাগরে মিশেছে, এবং এখান থেকে তাহলে এটা প্রথম কি হলো, তিব্বত থেকে এসেছে, এসে এটা ভারতে ঢুকেছে, ভারতের লাদাখ কাশ্মীর দিয়ে বয়ে গেছে, গিয়ে এটা পাকিস্তানে ঢুকেছে, পাকিস্তানে গিয়ে এখানে আবার পাঁচটা মত প্রধান নদীর সাথে এটা মিলেছে, মিলে এটা আরো এগিয়ে গেছে, গিয়ে এটা করাচির সাইড দিয়ে গিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে করাচি গেল, সেখান থেকে গিয়ে আরব সাগরে মিশেছে। দেখো ম্যাপে একদম পরিষ্কার করে দেওয়া আছে, তোমরা আঙুল দিয়ে মিলিয়ে নাও, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে এবং মনেও থাকবে। সিন্ধু সমভূমি মৃদু ঢাল বিশিষ্ট, এখানে এই নদ ধীরে প্রবাহিত হয়েছে, কারণ এটা নিম্নগতি চলে এসছে, তো স্বাভাবিকভাবেই নিম্নগতিতে নদী ধীরে প্রবাহিত হয়, সেটা তোমরা জানো। তাহলে এই নদীর দৈর্ঘ্য 2900 কিলোমিটার, পৃথিবীর দীর্ঘতম নদীগুলির মধ্যে সিন্ধু নদ একটি। তাহলে যে কয়েকটি প্রধান নদ ছিল যেগুলো আমাদের হিমালয় থেকে সৃষ্টি হচ্ছে, তার মধ্যে সিন্ধু একটি, এবং ভারত পৃথিবীতে যে বৃহত্তম নদ আছে সেগুলির মধ্যে সিন্ধু নদ একটি, তার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2900।

কিলোমিটার, অনেক বড়, তোমরা ভাবতেই পারো। সিন্ধু নদের অববাহিকা এক তৃতীয়াংশ ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাবে অবস্থিত, বাকি অংশ পাকিস্তানে। তাহলে এই যে 2900 কিলোমিটারের পুরো সিন্ধু নদ, সেটাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, তাহলে তার একটি ভাগই শুধুমাত্র ভারতে আছে, বাকি যা আছে পাকিস্তানে। এবং ওই একটি ভাগের মধ্যে আছে সেটা ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের উপর দিয়ে বয়ে গেছে। এবং এই যে একটি ভাগ, তার যে জলটা আছে সেই জলটা দিয়ে ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে জলসেচের খুবই কাজে আসে, এবং সেটা দিয়ে ওইসব জায়গার জলসেচটা হয়ে কৃষিকাজটাকে খুবই উন্নত করেছে। ঠিক আছে, এরপর আমরা যে নদীতে আসব সেটা হচ্ছে গঙ্গা নদীর প্রবাহ। সিন্ধু গেল, এখন আসছি আমরা গঙ্গা নদীতে। গঙ্গা নদীর মূল জলধারা হলো ভাগীরথী। উত্তরাখণ্ডে উৎসের কাছে গঙ্গার নাম ভাগীরথী। তাহলে গঙ্গা নদীটা যখন উৎসের কাছ থেকে এসছে তখন সেটার নাম ছিল ভাগীরথী। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু হয়ে উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিশেছে। ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ গঙ্গা নামে হরিদ্বারের কাছে সমভূমিতে পতিত হয়েছে। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার যে গতি প্রবাহ সেটা হচ্ছে গঙ্গার উচ্চ গতি। তাহলে আমরা কি জানলাম, গঙ্গা নদীর প্রথম নাম ছিল ভাগীরথী, এটা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু হয়েছে, হয়ে উত্তরাখণ্ডের যে দেবপ্রয়াগ আছে সেখানে এসে এটা অলকানন্দার সাথে মিলেছে, এবং সেখান থেকে ভাগীরথী অলকানন্দার যে মিলিত প্রবাহ যেটা এসে হরিদ্বারে পড়েছে, হরিদ্বারের সমভূমিতে যখন এটা পতিত হয়েছে তখন তার নাম হয়েছে গঙ্গা। তাহলে দেখো একটা নদীর কতটা ইতিহাস থাকে, সে কোথা থেকে এসে এসে তারপরের নাম হয়েছে গঙ্গা। এবং হরিদ্বারের পর্যন্ত নদীর যে গতিটা আছে সেটাকে বলা হয় নদীর উচ্চ গতি। হিমালয় থেকে উৎপন্ন অনেক উপনদী গঙ্গার সাথে মিলিত হয়েছে। এদের মধ্যে কতগুলো প্রধান উপনদী, যমুনা, ঘরঘর, গণ্ডক, হিমালয়ের যমুনেত্রী হিমবাহ থেকে যমুনার উৎপত্তি। এই নদী গঙ্গার ডান তীরে অবস্থিত এবং গঙ্গার সাথে সমান্তরালে কোশি হয়ে এলাহাবাদে গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে কি হলো, হিমালয় থেকে যে নদীগুলো তার মধ্যে গঙ্গা একটা প্রধান তোমরা জানো, তাহলে গঙ্গার সাথে এসে যে মিশেছে উপনদীগুলো সেগুলো কি কি, যমুনা, ঘরঘর, গণ্ডক প্রভৃতি। এবং এগুলি গিয়ে যমুনাত্রী হিমবাহ থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে, এবং যমুনা নদী কিন্তু কখনো গঙ্গার সাথে মিশেনি, সেটা সমান্তরালভাবে গঙ্গার পাশ দিয়ে বয়ে গেছে। সমান্তরালের মানে হচ্ছে কি, যেখানে দুটো নদী পাশাপাশি বয়, যেখানে যে কোনো দুটো জিনিস যখন সমান্তরাল বলা হয় তখন কি হয়, এটি সমান সমানভাবে বয়ে যায়, কিন্তু দুটো তীর কখনো একসাথে মিশতে পারে না। তাহলে কোশি হয়ে এগুলো এলাহাবাদে গিয়ে সেটা গঙ্গার সাথে যমুনা মিশেছে। নেপালি হিমালয় থেকে ঘরঘর, গণ্ডক এবং কোশি নদীর উৎপত্তি। এবং হিমালয়ের যে পাড়টা নেপালে আছে এই যে গঙ্গার উপনদীগুলো আছে গণ্ডক, ঘরঘর এবং কোশি, সেগুলো কিন্তু নেপাল হিমালয় থেকে সৃষ্ট। এই উপনদীগুলির দ্বারা প্রতি বছর উত্তর ভারতের সমভূমি অঞ্চলে বন্যা কবলিত হয়, ফলে প্রচুর জীবন এবং ধন সম্পত্তির ক্ষতি হলেও বিস্তীর্ণ কৃষিভূমির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে এই নদীগুলোর দ্বারা, কারণ আমরা আগেই দেখেছি যে উপনদীগুলো থাকে সেগুলোর ঢালটা ছোট থাকে, যে কারণে এগুলোতে খুবই বন্যা হয়, এবং বৃষ্টির যখন হয় মানে বর্ষার মরশুমে বৃষ্টি হয় এবং বন্যা হয়, এই বন্যার ফলে মানুষের অনেক ক্ষতি হয়, ধন সম্পদের ক্ষতি হয়, কিন্তু পাশাপাশি এই নদীগুলোতে যখন জল আসে তখন কৃষি জমিরও উন্নতি হয়, জমির উর্বরতা বাড়ে। কারণ তোমরা সবাই জানো জমিতে যদি কৃষিকাজ করতে হয় জল খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। উপদ্বীপীয় উচ্চভূমি থেকে আগত প্রধান উপনদীগুলি হলো চম্বল, বেতোয়া এবং সোন। এই নদীগুলো অনুর্বর শুষ্ক অঞ্চল থেকে আগত এবং আকৃতিতে ছোট বলে জল বহনের ক্ষমতা অনেক কম। এর আরও কিছু, যেমন উপদ্বীপীয় অঞ্চল থেকে যে নদীগুলো এসছে কী কী, চম্বল, বেতোয়া এবং সোন, এগুলো যেহেতু উপদ্বীপীয় উচ্চভূমি থেকে এসছে এই জন্য এদের নদীটা আকৃতিতে অনেক ছোট এবং উর্বরতা অনেকটাই কম, এবং এদের জল বহনের ক্ষমতাটাও বেশি নেই, মানে এরা বেশি জল বয়ে নিয়ে যেতে পারে না। গঙ্গার ডান ও বাম তীরের উপনদীগুলো প্রচুর জলসহ পশ্চিমবঙ্গের ফারাক্কা পর্যন্ত পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এই যে নদীগুলো, যে গঙ্গার ছোট ছোট উপনদীগুলো আছে বা অনেকগুলো অনেক বড় বড় উপনদী আছে, সেগুলো গঙ্গার সাথে গিয়ে

0: পশ্চিমবঙ্গের ফারাক্কা পর্যন্ত গেছে। ফারাক্কা বাঁধ তোমরা সবাই জানো সেখানে গেছে এবং অনেক জলসহ সেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এটিই গঙ্গা বদ্বীপের সর্বোত্তরের অংশ। গঙ্গার যে বদ্বীপটা আছে সে বদ্বীপের সবচাইতে উত্তর দিকের যে অংশ সেটা হলো এই জায়গাটা যেখানে ফারাক্কাটা আছে। এখানে গঙ্গা বিভাজিত হয়েছে, মানে গঙ্গা ভাগ হয়েছে। ভাগীরথী এবং হুগলি দুটো গঙ্গার শাখা নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বদ্বীপের উপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এটা কোন দিকে গেল? গিয়ে শেষ পর্যন্ত প্রবাহিত হতে হতে এটা গিয়ে পশ্চিমবঙ্গের ফারাক্কার উপর দিয়ে গিয়ে ভাগীরথী এবং হুগলি এর দুটো শাখা নদী, মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, হয়ে এটা বদ্বীপের উপর দিয়ে বয়ে গেছে এবং শেষ পর্যন্ত গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার প্রধান অংশটি বাংলাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে এবং ভাগীরথী ও হুগলি তো এটার দুটো শাখা নদী ছিল। এছাড়া যে মেন যে গঙ্গা নদীটা প্রবাহিত হয়েছে সেটা দক্ষিণ দিকে গিয়ে বাংলাদেশের কাছে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে এবং একসাথে ব্রহ্মপুত্রের সাথে এটা প্রবাহিত হয়ে গেছে। পরবর্তীতে নিম্ন প্রবাহে এটি মেঘনা নামে প্রবাহিত হয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ মেঘনা রূপে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীর পলি দ্বারা গঠিত এই বদ্বীপটির নাম সুন্দরবন বদ্বীপ। তোমরা সবাই সুন্দরবনের নাম শুনেছ, তাহলে এটা ওখান থেকে প্রবাহিত হয়ে আর সুন্দর করে সুন্দরবন বদ্বীপের সাথে মিশেছে এবং মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গেছে, গিয়ে সুন্দরবনে চলে গেছে। গঙ্গার দৈর্ঘ্য 2500 কিলোমিটার। তোমরা চিত্র 3.4 এটা দেখতে পাবে, ভালো করে তাকাও। তোমরা এটা জল গঙ্গার যে জল নির্গমন প্রণালীটা সেটা খুঁজে বের করো এবং দেখো। অম্বালা পর্বত হলো সিন্ধু ও গঙ্গার জল বিভাজিকা। অম্বালা থেকে সুন্দরবন পর্যন্ত গঙ্গার বিস্তৃতি প্রায় 1800 কিলোমিটার হলেও এই অঞ্চলে গঙ্গা প্রবাহের ঢাল 300 মিটারের বেশি নয়, কারণ এটা নিম্নগতি এবং আগেই জেনেছো তোমরা যে নিম্নগতিতে নদীর ঢাল অনেক কমে যায়। অন্যভাবে বলা যায় যে প্রায় প্রতি 6 কিমিতে প্রবাহের ঢাল 1 মিটার করে বেড়েছে, ফলে নদীর গতিপথে অনেক বড় বড় বাঁকও সৃষ্টি হয়েছে। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা জানলাম, আমরা গঙ্গা নদী পর্যন্ত জানলাম, আগামী বিষয়গুলো যে ব্রহ্মপুত্র আমরা আগামী দিনে পড়ব। তাহলে যতটা তোমরা পড়লে কতটা বুঝলে বলো, এবং তোমরা যাই বুঝলে তোমরা ম্যাপটার দিকে ভালো করে তাকাবে এবং এগুলি ভালো করে পড়বে, এবং এই যে ম্যাপটা আছে সেগুলো এঁকে তোমরা বাড়িতে সুন্দর করে নদীগুলোর যে যেদিক থেকে যেদিকে প্রবাহিত হয়েছে সেগুলো ম্যাপে পয়েন্ট করবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতেও তোমাদের ম্যাপ পয়েন্টিং আসবে। তাহলে তোমরা সুন্দর করে ম্যাপ পয়েন্ট করবে এবং ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য ক্লাসে।
1: এতক্ষণ শুনলেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচিতে রয়েছে সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:15 শুনবেন সংসদীয় পর্যালোচনা, রাত 8:30 ভক্তিমূলক গান শুনবেন পারভিন সুলতানায়ের কণ্ঠে, রাত 9টায় আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 নতুন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। এবারে জানিয়ে দেব আপনাদের আকাশ কি বলছে। আকাশ সাধারণত মেঘলা থাকবে, আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 60%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান

শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 7 करोड़ लोग बने 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের বলি, আকাশবাণী তার 90 বছরের যাত্রায় কেবল বিনোদন বা তথ্যই নয়, দেশের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিচর্যার বার্তা পৌঁছে দিতে রেডিওর একটি কার্যকর ভূমিকা রয়েছে এবং এটি একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন, টিকাকরণ, পুষ্টি, স্যানিটাইজেশন এবং রোগ প্রতিরোধ সম্পর্কে আকাশবাণীর অনুষ্ঠানগুলো মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। কোভিড মহামারীর সময়েও স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য ছড়িয়ে দিয়ে আকাশবাণী এক নির্ভরযোগ্য সঙ্গীর ভূমিকায় ছিল। আজ 90 বছরের পদার্পণে এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। এবারে আজকের মূল বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম। এ নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর রতন ভৌমিক। নমস্কার ডক্টর ভৌমিক, আপনাকে
2: নমস্কার।
1: প্রথমে যেটা জানতে চাইব যে আমরা যে বিষয়টা রেখেছি আজকে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম, আয়ুর্বেদ ব্যাপারটা নিয়ে যদি প্রথমে একটু বলেন, তারপর আমরা পঞ্চকর্ম কি সেটা যাচ্ছে।
2: আয়ুর্বেদ এখন একটা সুপ্রচলিত শব্দ। আমরা জানি যে আজ থেকে যদি 10 বছর বা 15 বছর আগের কথা চিন্তা করি আর এখন যদি চিন্তা করি, এখন কিন্তু আয়ুর্বেদ শব্দটার সঙ্গে শহর থেকে গ্রাম প্রত্যন্ত এলাকায়ও এখন আয়ুর্বেদের যে কী, আয়ুর্বেদ কী বা আয়ুর্বেদের বিষয়টা কী, এগুলো নিয়ে কিন্তু সচেতন আছে। তো সেই জায়গাতে আয়ুর্বেদ মানে হলো, এখানে কথা দুটোর মধ্যে দুটো শব্দ আছে, আয়ু এবং বেদ। আয়ু মানে হলো তার যে লংজীব মানে লাইফ, আমরা যেটা বলি লাইফ বা জীবন, এবং বেদ মানে হলো জ্ঞান, অর্থাৎ
1: জীবনের জ্ঞান,
2: জীবন সম্বন্ধে যে জ্ঞান, জীবনে বেঁচে থাকার

0: যে জ্ঞান সেটাকে আমরা একসঙ্গে আয়ুর্বেদ বলা হয়ে থাকে।
1: আচ্ছা,
0: এবং এই যে আয়ুর্বেদ, আয়ুর্বেদটা কিন্তু আজকের শব্দ নয়, এটা আজ থেকে 5000 বছর আগে থেকেই এই আয়ুর্বেদ কথাটা আমাদের, এবং মোটামুটি শাস্ত্র যে আমাদের যে স্বাস্থ্যের যে ব্যাপারটা আছে সেটা আসলে আয়ুর্বেদের থ্রুতেই আমি মনে করি যে বিশ্বে আজকে যে সমস্ত চিকিৎসা পদ্ধতি তার কিন্তু মূল উৎস যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু বলতে পারি যে এটা আয়ুর্বেদ। কারণ আয়ুর্বেদ শুধু একটা চিকিৎসা পদ্ধতি নয়, আয়ুর্বেদ হলো একটা জীবনশৈলী। আপনি জন্ম থেকে মৃত্যু অবধি, সকালে থেকে রাত্রে অবধি আপনি কীভাবে জীবনটা কাটাবেন সুস্থভাবে, এখন যা জীবন এসছে ফাস্টেটেড লাইফ বা আমাদের যে দ্রুত একটা জীবন আমরা চলে যাচ্ছি, আয়ুর্বেদ সেখানে আপনাকে কিন্তু একটা বিশাল ভূমিকা নিয়ে আপনাকে সুস্থ সবল সুন্দর একটা জীবন দিতে পারে।
1: আপনি এক্ষুনি বললেন প্রায় 5000 বছর পুরনো এই আয়ুর্বেদ। আসলে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে ধরুন 30-35 বছর আগের কথা, তখন এই আয়ুর্বেদ কথাটা ততটা প্রচলিত ছিল না, ছিল যেটা সেটা হচ্ছে কবিরাজি। হ্যাঁ, কবিরাজি পদ্ধতি বা কবিরাজ দেখানো, কবিরাজ থেকে ওষুধ আনা, এই ব্যাপারটা ছিল। কিন্তু সরকারের তৎপরতায় বা সরকারি উদ্যোগে এই আয়ুর্বেদ ব্যাপারটা কিন্তু এখন প্রতি জনের কাছে বা প্রতি ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে, এবং মানুষ কিন্তু এই আয়ুর্বেদ নিয়ে ভীষণ রকম কি বলবো উৎসাহী বা ভীষণ রকম বিশ্বাসী,
0: এটার প্রতি মানুষ এখন আকৃষ্ট হচ্ছে,
1: ভীষণ রকম মানুষ বিশ্বাস করছে। কিন্তু
0: অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমাদের যে বাংলা, যদি আমরা যদি ভাগ করি চিকিৎসাকে, আমাদের যে বাংলা অর্থাৎ আমাদের যে বঙ্গ, তখনই যে বঙ্গ সেখানে যে আয়ুর্বেদটা প্রচলিত ছিল, আপনি জানেন যে চিকিৎসা ব্যবস্থাটা যে রাজ্য টু রাজ্য, দেশ টু দেশ, টু দেশ থেকে তাদের যে বিশেষ করে যে নিজস্ব চিকিৎসা পদ্ধতিটার নাম আলাদা হয়ে যায়, সেখানে আমাদের কিন্তু বাংলা এটাকে একসময় বলা হতো যে কবিরাজ, অর্থাৎ এটার মিনিং করলে দাঁড়ায় যে রাজসভায় যারা বিশিষ্ট লোক ছিল এর মধ্যে বৌদ্ধকে একটা নাম দেওয়া হয়েছিল, ডেজিগনেশন দেওয়া হয়েছিল। এটা যেমন এখানে এরকম কবিরাজ নামে পরিচিত, আমাদের অন্য জায়গায় কিন্তু সেটাকে বৈদ্য বা আরও অন্য নামে পরিচিত। তো সমস্ত এব্রিভিয়েশনগুলো বা সমস্ত মিথগুলোকে একসঙ্গে কম্পাইল করে আমাদের যে কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত জায়গাতে এখন এটাকে মূল, মানে মূল বিষয়টা হলো এখানে আয়ুর্বেদ, অর্থাৎ যেই মূল শব্দটা যেখান থেকে এসছে সেটাকে আবার ফিরে গিয়ে এখন বলা হয় যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যেমন অ্যালোপ্যাথ চিকিৎসা, হোমিওপ্যাথ চিকিৎসা, সেরকম আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। তা সেখানে আমাদের যে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য হলো যে যে একটা সংস্কৃত, যে এখানে একটা কথা আছে, স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রসন মনম, অর্থাৎ সুস্থ ব্যক্তিকে কী করে সুস্থ রাখা যায়, তিনি যাতে অসুস্থ না হন, এবং অসুস্থ যিনি তাকে কীভাবে সুস্থ করা যায়, সেই দুটো বিষয়ের উপর কিন্তু আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি। সেই সুস্থ এবং অসুস্থ, অর্থাৎ যিনি সুস্থ আছেন তাকে সুস্থ রাখার জন্য, অনেকে বলেন যে আমি সুস্থ আছি আমি কেন চিকিৎসা নেব না, তার সুস্থ থাকার জন্য যে সাধারণ কতগুলো যে নিয়ম কালন পালন করা, ধরুন আপনার কাছে একটা নতুন কাপড় আছে, আপনি যদি দীর্ঘদিন ব্যবহার না করেন সেই কাপড়টাকে, যদি যত্ন না করেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে,
1: নষ্ট হয়ে যাচ্ছে।
0: তাহলে সেই কাপড়টাকেও কিন্তু যত্ন করতে হবে, মাঝে মাঝে খুলে দিতে হবে, রোদ্দুরে দিতে হবে, দেখতে হবে ভাঁজ খুলে তার কোথাও পোকা লাগলো কিনা, তাহলে সেটাকে যেমন যত্ন করতে হয়, আমাদের শরীরটাও কিন্তু সেরকম। শরীর হলো রোগের মন্দির, আপনি একটু শরীরকে যদি অযত্ন করেন বা শরীরের যা নিয়ম কানুন যদি আপনি পালন না করেন, যা করা উচিত, তাহলে কিন্তু শরীর রোগে আক্রান্ত হয়ে যাবে
1: একদম।
0: তো সেখানে আমরা এই জন্য আমাদের আয়ুর্বেদে একদম, যেটা সত্যি কথা বলতে, যেটা আমাদের আয়ুর্বেদে এমন কিছু সুন্দর পদ্ধতি বা বিষয়ের কথা বলা আছে যেগুলো যদি আপনি বিনা, এমন না যে এরকম বিরাট কোনো খরচ করতে হবে, আপনি ঘরে বসেই যদি জীবনকে আপনি সুন্দরভাবে আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী যদি আপনি চর্চা করতে পারেন, সুস্থ হিসাবে যখন আপনি অসুস্থ হবেন না, সহসা অসুস্থ হলে কিন্তু আপনার রোগটা তাড়াতাড়ি আপনার কমে যাবে, আর যদি অসুস্থ হন তাহলেও যদি তার মূল থেকে তাকে চিকিৎসা করার জন্য কিন্তু আয়ুর্বেদে বহু আমাদের ব্যবস্থার কথা বলা হয়েছে।
1: আর দেখুন, সুযোগ সন্ধানী মানুষের কিন্তু অভাব থাকে না। আয়ুর্বেদে মানুষের যে একটা কি বলবো, একটা পজিটিভ দিক, মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে কিন্তু কিছু অসাধু লোক কিন্তু এই আয়ুর্বেদের নাম নিয়ে কিন্তু অসাধু ব্যবসাও চালিয়ে যাচ্ছে।
0: আপনি এটা একদম সত্যি বলেছেন যে আপনি দেখবেন যে হঠাৎ করে কিছু একটা ইয়ে হলো, মনে করুন যে একটা কোথাও একটা বলে স্পা করা হয়, আমরা জানি না স্পায়ের মধ্যে ম্যাক্সিমাম ধরনের এখানে আয়ুর্বেদ।

0: ম্যাটার আছে, কিন্তু আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদ সম্বন্ধে যদি তার কোনো ভালো যদি নলেজ না থাকে, জ্ঞান না থাকে আয়ুর্বেদের সঠিক, যে তাহলে তো এটা আজ থেকে 5,000 বছর আগে যেটা চলছিল সেটা এখনই নষ্ট হয়ে যেত, দেশে বা সমাজে থাকবে এরকম লোকের সংখ্যা। কিন্তু তার মধ্যে আয়ুর্বেদ তার স্বকীয়তা বজায় রেখে নিশ্চয়ই এটা তার যে এটার মধ্যে যে এসেন্স সেটাকে থাকবে, কারণ এটা বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা পদ্ধতি।
1: আমি ওই দিকটা নিয়ে বলছিলাম যে আয়ুর্বেদ নাম দিয়ে অনেক ধরনের ওষুধ বিক্রি হচ্ছে যেগুলো আদতেও আয়ুর্বেদ কিনা সন্দেহ রয়েছে।
0: এটা
1: এই ধরনের অনেক কিছু কিন্তু মানুষের সঙ্গে যেটাকে ধোকা বলা হয় ওই জাতীয় জিনিস দেওয়া হচ্ছে।
0: আমরা প্রতিনিয়ত আমাদের রাজ্য সরকার সচেতন আছেন, আমাদের এই জন্য বিশেষভাবে এই নিয়ে আমাদের সবসময় রাজ্য সরকার এবং আমাদের যে সমস্ত চিকিৎসকরা আছেন সচেতন আছেন। আমরা প্রতিনিয়তই সেটা মানুষকে যেমন আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বুঝাচ্ছি, এবং আমি এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে এই বেতারের মাধ্যমে আমি বলবো যে আমাদের এখানে একদম সুচিকিৎসক আছেন, আমাদের এখানে সরকারি তরফ থেকে চিকিৎসার সমস্ত ব্যবস্থাগুলো করা আছে, সেখানে আপনারা যাবেন যদি কোনো রকমের কোনো অসুবিধা হয়। এখন সমস্ত
1: টিভির বিজ্ঞাপন বা পত্রিকার বিজ্ঞাপন দেখে
0: আকর্ষিত হবে,
1: আপনি অবশ্যই কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবেই আয়ুর্বেদ ঔষধ প্রয়োগ করবেন বা গ্রহণ করবেন। আচ্ছা, এবারে যদি আমরা পঞ্চকর্মের দিকে আসি, তাহলে পঞ্চকর্ম ব্যাপারটা কি?
0: হ্যাঁ,
1: এটাই প্রথমে জানতে।
0: এবার আমি বলবো যে আয়ুর্বেদকে কিন্তু আমরা প্রথমেই যে একটা সবাই জানেন যে আয়ুর্বেদে একটা কথা বলা হয় বাতজ পিত্তজ কথা, বায়ুপিত্ত কফ। আসলে আমাদের রোগের যে তিনটে অবস্থাকে প্রাচীনকালে খুব সুন্দরভাবে এই তিনটে কথার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এখন এগুলো সবসময় ব্যালেন্স এগুলো থাকে না, থাকে না মিনস আমাদের যে সবসময় এই জন্য এগুলোকে ত্রিদোষ বলা হয়। যেমন লোকটা বাতিক দোষ কি, পৈতৃক দোষ কি, তার কফজ দোষ, অর্থাৎ এই তিনটেকে কখনো ব্যালেন্স হিসেবে পাওয়া যায় না বলেই আমরা সেগুলোকে দোষ হিসেবে আমরা বলে থাকি, সেই জন্য বলা হয় ত্রিদোষ।
1: হ্যাঁ, ত্রিদোষ বা প্রকৃতি বিশ্লেষণ,
0: এগুলা কমতে পারে বাড়তে পারে, আমাদের কাজ হলো এগুলোকে ঠিক ব্যালেন্স রেখে দেওয়া, আমাদের কমিয়ে দেওয়া না বাড়িয়ে দেওয়া না, ব্যালেন্স আমরা এটাকে করব সমতা বজায় রাখা। সেই জন্য আমাদের প্রথমে আমরা কি করি, দু ধরনের পদ্ধতি নিই, একটা হলো বৃঙ্ঘন, বৃঙ্ঘন মানে হলো তাকে নারিশমেন্ট দিই, মনে করি যে তার যদি এটা কমের দিকে থাকে তাকে ব্যালেন্সে উপর দিকে তোলার যে ব্যালেন্স যে মেইন জায়গাটাতে আনার জন্য তাকে আমরা বৃঙ্ঘন অর্থাৎ নারিশমেন্ট জাতীয় আমাদের ট্রিটমেন্ট আছে কতগুলো, আর কতগুলো আছে লঙ্ঘন অর্থাৎ তাকে আমরা কিছু অ্যাডভাইস করবো আপনি এটা করবেন না ওটা করবেন না, যদি করা হয় তাহলে দেখা যাবে যে সেই দোষটা তার অনেকটাই কমে ব্যালেন্স হয়ে গেছে, তার রোগ কমে যাবে। তো সেই যে আমরা বলে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষকে আমাদের কি করতে হয় না, তাকে লঙ্ঘন অর্থাৎ রিডাকশন বা রিডিউসিং পদ্ধতিতে আমাদেরকে চিকিৎসা করতে হয়, এবং সেটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, সমন, একটা হলো সমন মানে সমতা আনা, এটা আমরা কি করতে পারি, ধরুন একটা রোগী আমাদের আউটডোরে এলো, তাকে তো আমি ফুল একদম রুট থেকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে পারবো না, তাকে বলা হয় আপাতত আমি তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে বললাম ঠিক আছে আপনি এটা গ্রহণ করুন আমরা দেখছি, দেখে আপনাকে পরবর্তী স্টেপটার জন্য আমরাকে আপনার রিকোয়েস্ট করব, সেটাকে বলে সমন চিকিৎসা, অথবা সে একটা প্রাইমারি ট্রিটমেন্টেই চলে যাবে, প্রাইমারি ট্রিটমেন্টে দিয়ে দিলাম। আরেকটা হতে পারে আমাদের যেটাকে আমরা সবসময় বলে থাকি যে শোধন, শোধন অর্থাৎ পিউরিফিকেশন। এবার আমাদের দরকার হলো ক্রিটিক্যাল রোগ, ক্রনিক রোগ বা আপনার একদম ডিজিজটা অনেক দিন ধরে হয়ে গেছে, সেই জায়গায় আমাকে শুধুমাত্র সাধারণ চিকিৎসা দিলে হবে না, সেখানে আপনাকে বডিটাকে পিউরিফাই করতে হবে। আপনি জানেন যদি একটা নোংরা কাপড় থাকে সাবান দিয়ে না ধুয়ে তাকে যদি আমি কি করি না নীল দিই, আমরা যেটাকে বলি নীল দিই, তাহলে কি হবে, কাপড়টা নোংরা কাপড়ে নীল লেগে সেই নীলটা কিন্তু তার কাপড়টাকে আনছে না অথবা নোংরাই থেকে যাচ্ছে, তখন তাকে কি করতে হবে, সাবান দিয়ে আগে ধুতে হবে, ভালো করে ধুয়ে তারপরে নীল দিলে কাপড়টা কিন্তু চকচকে থাকবে।
1: এই যে পিউরিফিকেশনের কথা আপনি বললেন, এই পিউরিফিকেশনের কথাটা কিন্তু অন্য কোনো প্যাথিতে নেই, একমাত্র আয়ুর্বেদে
0: বলা আছে, এবং আপনি সেই সময় আপনাকে তাকে কি বলতে হবে, শোধন অর্থাৎ পিউরিফিকেশনে আপনাকে আনতে হবে, অর্থাৎ প্রথমে আমি তার কাপড়টা মানে তার বডিটাকে আমি পিউরিফাই করব। এবার পিউরিফাইটা এক্সটার্নাল পিউরিফিকেশানও আছে ইন্টারনাল পিউরিফিকেশানও আছে, সেই জায়গাটাকে আয়ুর্বেদে পঞ্চকর্ম হিসাবে আমরা ট্রিট করে থাকি, অর্থাৎ পঞ্চকর্মের মাধ্যমে, এই পঞ্চকর্মের মাধ্যমে আমরা তাকে শোধন প্রক্রিয়া অর্থাৎ তাকে যেমন কাপড় যেমন ধুয়ে তারপর আমাকে ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক পঞ্চকর্মের মধ্যেও তার সমস্ত যে বডি চ্যানেলগুলো আছে, বডির সমস্ত যে টক্সিক কন্ডিশনগুলো আছে সেগুলো রিমুভ

0: করে তারপর যদি আমরা তাকে ট্রিটমেন্টের আওতা নিই, দেখা যাবে যে তার অনেক ভালো এবং অনেক তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাচ্ছেন।
1: আচ্ছা,
0: সেই ক্ষেত্রে আমরা বলবো, যেমন ধরুন আপনার সমন, আমি যেটা বলেছি, আমরা সাধারণত আউটডোর একটা পেশেন্ট এসে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা সাধারণত তাকে ঠিক আছে আপনি একটা ডাইজেস্টিভ খান যদি তার কোনো হজমের প্রবলেম থাকে, তারপর আমরা তাকে কী বলি, আপনি একটা কাজ করুন, ওষুধপত্র নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু রোদ্রে একটু হাঁটা চলা করুন, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে একটু খোলা হাওয়ায় যান যেখানে অক্সিজেন পাবেন, কিছু সাধারণ ব্যায়াম বলে দিই, এগুলো সাধারণভাবে আপনি করুন। তারপরে যদি তার রোগটা দেখা যায় যে সেখান থেকে সে কমছে না, তখন আমরা তাকে যেটা বলেছিলাম যে শোধন প্রক্রিয়ায় আমরা চলে আসি, এবং সেই শোধন প্রক্রিয়াটা করার জন্য স্পেশালি আপনাকে কোনো ট্রেন্ড পার্সন অর্থাৎ চিকিৎসক আপনার তার দ্বারস্থ হতে হবে, কারণ এটা পুরোটাই হসপিটালাইজেশনের চিকিৎসা, অর্থাৎ হাসপাতালে রেখে বা কোনো একটা বিশেষ জায়গায় রেখে যেখানে আমাদের অনেকগুলো প্রসিডিউর করতে হয়, সেই প্রসিডিউরগুলোর জন্য আপনাকে সেখানে ভর্তি হতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে সেখানে আপনাকে শোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
1: আচ্ছা, এর মধ্যে কী কী রয়েছে?
0: এবার সেখানে আমাদের পঞ্চকর্ম, আমরা যেটা প্রথমে আলোচনা করেছি সেটা আমাদের পঞ্চকর্ম, অর্থাৎ এই পঞ্চকর্মটা যদি আপনি কোনো রোগী যদি কেউ নিতে চান তাহলে আপনাকে কী করতে হবে, না আমাদের যে কোনো সরকারিভাবে তো ব্যবস্থা যে অনেক সময় থাকে, যারা আলাদাভাবে প্রাইভেটও করতে পারেন যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, সেখানে আমাদের এই পঞ্চকর্ম, এই পঞ্চকর্মের মধ্যে বলাই আছে পঞ্চ মানে পাঁচ আর কর্ম মানে অ্যাকশান, তার মানে পাঁচটা অ্যাকশান আপনার উপর করা হবে। অ্যাকশান মিন্স এটাকে বলা হয় যে মানে ভেতরে এটা আপনি বলতে পারেন যেটা অনেকটা আমাদের যেমন অ্যালোপ্যাথি যেমন অপারেশন করা হয়, আমাদের এই অপারেশনগুলো হলো উইদাউট এনি আপনাকে কাটা ছেঁড়া, আপনাকে একটা হসপিটালে রেখে তাকে বিভিন্ন টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর সাহায্যে আপনাকে বডিতে এই বিভিন্ন যে টক্সিনগুলোকে আস্তে আস্তে করে কীভাবে ইয়ে করতে হবে, এটা একটা লং টাইমের ব্যাপার, আপনাকে ভর্তি হতে হবে, চিকিৎসক বুঝে আপনাকে কতদিনের জন্য আপনাকে দিতে হবে, কীভাবে দিতে হবে। তার মধ্যে একে একে প্রথমে আমরা একটা রোগীকে হসপিটালে নিয়ে যাই বা বলি ভর্তি হন, তারপর তাকে আমরা প্রেসক্রাইব করি। প্রথমে বলি যে পঞ্চকর্মের পাঁচটা, যেমন বমন, বিরেচন, বস্তি, নস্যকর্ম এবং রক্তমোক্ষম, অর্থাৎ বমন মানে হলো ভমিটিং, বিরেচন মানে হলো পারগেশন,
1: পেট পরিষ্কার,
0: হ্যাঁ, বস্তি মানে হলো এনেমা, এনেমা এটাও একটা পেট পরিষ্কারের একটা ইয়ে, নস্যকর্ম মানে ওলিয়েশন, অর্থাৎ তাকে নাকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেডিকেটেড জিনিস পাঠিয়ে দিই, আর কি না রক্তমোক্ষম।
1: এবার রক্তটাকে পরিশোধন,
0: রক্তটাকে পরিশোধন ঠিক না, আমরা বলি যে তার যদি শরীরে যে বিষাক্ত রক্ত থাকে সেটাকে বের করার জন্য, ধরুন কোনো একটা লোকাল আপনি একটা কোনো একটা ইনফেকশন হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা, আমি একে একে বলে দেব এটা পরবর্তী সময়ে, আমি প্রথমেই আপনাকে বমন ব্যাপারটার সম্বন্ধে একটু বলে দিই। আপনি হয়তো নামটা শুনবেন কিন্তু হয়তো আপনি ডিটেলস ব্যাপারটাকে একটু, আপনি সবটা তো সম্ভব না আজকের এই ছোট্ট একটা অনুষ্ঠানে বা অনেক কম সময় আছে আমাদের হাতে। বমন মানে এখানে ভমিটিং, ভমিটিং মানে এখানে আপনাকে আয়ুর্বেদে প্রথমে আপনাকে হসপিটালে ভর্তি করা হবে, আপনার ফিজিক্যাল কন্ডিশনগুলো নর্মাল যে সমস্ত কন্ডিশনগুলো দেখা হবে, তারপর আপনাকে ডে বাই ডে আপনাকে কতগুলো মেডিসিন এবং প্রচুর লিকুইড, আমাদের কতগুলো মেডিকেটেড হার্বস আছে যেগুলো আপনাকে খাওয়ালে আমাদের যে বডিতে বিশেষ করে যারা কফজ রোগে আক্রান্ত, ধরুন অনেক ফ্যাটি মানুষ, হ্যাঁ, শ্বাসকষ্টের রোগী, তারপরে আপনার অনেকে আছে যে ক্রনিক কফ, তার কিছুতেই কাশি কমছে না, কফ কমছে না, প্রায়ই বলে আমি রেকারেন্ট অ্যাটাক হচ্ছে আর কি, বিশেষ করে কিছু কিছু চর্মরোগ যেখানে দেখা গেছে যে এগুলো ডাক্তার বলে দিয়েছে বা চিকিৎসক বলে দিয়েছে এটা আর আপনার ভালো হবে না, এটা হলো আপনাকে ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রাখতে হবে, সেটাকে যেটা বলা হয় সুরিয়াসিস বলে একটা কথা আছে, হ্যাঁ, এগুলো অনেকটা অসাধ্য রোগের মধ্যে পড়ে। সে সমস্ত ক্ষেত্রে আমাদের যে বমন যে পদ্ধতি, সেই বমন পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু সেটা ডিটেলস বলা একটু প্রবলেম আছে, কারণ আপনাকে এটা হসপিটালাইজড হতে হবে, তারপর কতগুলো টেকনিক্যাল প্রসিডিউর আপনাকে তার জন্য আগে থেকে, যেমন পঞ্চকর্ম আমরা যেমন বলছি সেই পঞ্চকর্মের আগে আপনাকে আবার পূর্বকর্ম অর্থাৎ আপনাকে প্রিপেয়ার করতে হবে এই ইয়ের জন্য, এই ভ্রমণের জন্য। আপনাকে প্রথমেই আমরা যেটা দেব সেটা হলো আমরা বলি স্নেহন, স্নেহন মানে এটা হলো পূর্বকর্ম, অর্থাৎ আপনাকে আমি বমনে নেওয়ার আগে বা এই পঞ্চকর্মে নেওয়ার আগে আপনাকে আগে আমরা তৈরি করে নেব, হ্যাঁ, যে আপনি এটার জন্য প্রস্তুত কিনা বডিকে তৈরি করব। তার জন্য আমরা কী করবো, পেশেন্টকে আমরা কিছুদিন তাকে কি স্নেহন, স্নেহন মানে হলো তাকে অয়েলিং অর্থাৎ তৈল থেরাপি, তেল মালিশ করবো আমরা বডিতে, তেল হতে পারে, অন্য কোনো মেডিকেটেড।

0: মেডিকেটেড অয়েল, তাকে তেল মালিশ করতে হবে। তেল মালিশ করার অর্থ হলো তার আমরা স্কিন দিয়ে যে তেলটা মালিশ করি এবং স্কিনের যেই সোয়েটিং হয় সেখানে কিন্তু তার বডিতে অনেকগুলো মানে মিনিমাম অনেকগুলো কমপ্লেন চলে যায়। যেমন খুব যদি তার সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে আমরা জানি টক্সিন অনেক বেরিয়ে যায়, তারপরে আপনার যে বিভিন্ন ধরনের যে টক্সিনগুলো কন্টিনিউ আপনার যদি আমরা বলি যে কতগুলো আমাদের স্টেজ আছে, যেমন ধরুন প্রথমে বলি আমরা যে স্কিন, তারপর আমরা বলি যে বলে যে না মাংস মজ্জা হ্যাঁ অস্থি, এগুলো আমাদের সাতটা লেয়ার আছে। সেই লেয়ারগুলোকে এই থেরাপির মাধ্যমে ইরিটেট করা হয়, টক্সিনগুলোকে আমাদের কোথায় আনা হয় না আমাদের সেখানে স্টমাকে আনা হয়। সেখান থেকে আমরা ফাইনালি কতগুলো আমাদের ভমিটিং হার্বস আছে সেগুলোকে যখন আমরা ইন্ট্রোডিউস করি পেশেন্টকে একটা স্পেশাল টাইমে স্পেশাল কন্ডিশনে, তারপর সে যখন বমন প্রক্রিয়ার মাধ্যমে সে যখন ভমিট করবে তার টক্সিনগুলো বেরিয়ে এই যে প্রবলেমগুলো বললাম, এর প্রায় আপনি বলতে পারেন যে 80-90% সমস্যা কিন্তু কমে যায়।
1: আচ্ছা, এরপর বিরেচন যেটা রয়েছে,
0: বিরেচন, তারপর আছে পেশেন্টকে অনেক সময় পেশেন্টের বিরেচন, বিরেচন না হলেও এখানে আমরা বলি পারগেশন, অর্থাৎ তাকে স্টুল পাস করানো, তার মলের মাধ্যমে অনেকগুলো টক্সিন আমরা টক্সিন বের করে দিতে পারি, শরীরকে পিওর করতে পারি। বিশেষ করে কিছু কিছু স্কিন ডিজিজ আছে, আপনার কতগুলো ইউরিনারি ইনফেকশান আছে, তারপর ডায়াবেটিসের ক্ষেত্রে, তারপর আপনার পাইলসের ক্ষেত্রে, এবং অনেক পেশেন্ট সবসময় তার গ্যাসিয়াস ফর্ম হয়ে থাকে, পেটে সবসময় গণ্ডগোল থাকে সেসব পেশেন্টের ক্ষেত্রে, এবং অনেক সময় পেশেন্ট যে আমরা বলি যে তার পক্ষাঘাতগ্রস্ত রোগ, হ্যাঁ তার প্যারালাইজড পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করে অনেক অনেক অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে।
1: আচ্ছা, তারপর
0: বস্তি আছে, বস্তি মানে এখানে হলো আমরা এটাকে যেটা বলা হয় এনেমা, এনেমা মানে এখানে হলো আমাদের কতগুলো মেডিকেটেড প্রিপারেশন আমরা করি মেডিসিনের মাধ্যমে, সেখানে অনেকগুলো মেডিসিন আছে সেগুলোকে আমরা খুব বিশেষ পদ্ধতিতে তৈরি করে পেশেন্টকে হসপিটালাইজড হসপিটালে রেখেই তাকে তার যে আমরা মলদ্বার দিয়ে সেই মেডিসিনটাকে পৌঁছে দিয়ে তার আমরা মলটা এবং ভিতরে যে নারিশমেন্ট দিয়ে তাকে আমরা পরিষ্কার করে নিলে তার অনেকগুলো সমস্যা, বিশেষ করে যারা আর্থ্রাইটিস আছেন, কনস্টিপেশনে দীর্ঘদিন ধরে ভুগছে, অনেক সময় কোমরে ব্যথা, লো ব্যাক পেইন, সায়াটিকা, বা ওই যে আমরা বললাম যে পক্ষাঘাতের পরে যে সমস্যাগুলো সেসব ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। তারপর নস্যকর্ম আছে, সেখানে নাকের মাধ্যমে আমরা উদ্ধযত্তগত রোগ, অর্থাৎ যে ক্লেভিকেলের উপরে যে আমাদের অংশ, বিশেষ করে ধরুন ক্রনিক সাইনোসাইটিস, হেডেক, অনেক সময় বলে যে ব্রেকিয়াল, যে অর্থাৎ মুখ বেঁকে যাওয়া, অথবা অনেক সময় মানসিক রোগেও যদি আমরা নস্যপান করাতে পারি দেখা যাবে যে যে মাইগ্রেনের সমস্যা খুব তাড়াতাড়ি তার সেটা ভালো হয়ে যাবে এবং কোনো সমস্যাই থাকবে না। আরেকটা যেটা আছে আমরা রক্তমোক্ষম, আমরা যেটা বলেছিলাম আগে, রক্তমোক্ষম মানে হলো ব্লাড লেটিং, কোনো একটা লোকাল জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে সে জায়গায় পচন ধরে গেছে অথবা তার সেখানে ভালো হচ্ছে না সমস্ত মেডিসিন দিয়ে, সেখানে আমরা কী করি সেই জায়গায় রক্তটাকে বার করার জন্য বিশেষ কতগুলো পদ্ধতি আছে, সেটাকে বলা হয় শিরাভেদ, অথবা আমরা অনেকটা আপনারা শুনেছেন যে জলক, অর্থাৎ লিচ থেরাপির মাধ্যমে সেই ব্লাডটাকে সেখানে আমরা ডিঅক্সিজেনেট ব্লাডটাকে বের করে এখানে নিউ ব্লাড দিয়ে সেই সেলগুলোকে আবার আমরা রিজেনারেট করে সেই জায়গাটা কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায়।
1: এই সবগুলোর ক্ষেত্রে কি আগে যে ম্যাসাজের ব্যাপারটা রয়েছে সেটা কোটা
0: পূর্বকর্ম করতে মেসেজ দিতে হবে, মেসেজ মিন্স প্রথমে তাকে যেটাকে বলি আপনার ওলিয়েশন, অর্থাৎ তেল দিয়ে মেসেজ করে, তারপরে আমাদের যেটা আছে সেদন, অর্থাৎ সেখানে আমাদের বিভিন্ন হার্বস দিয়ে তাকে গায়ের মধ্যে শেক দিতে হবে,
1: ভাপটা
0: হার্বসটাকে একটা পুটলি বেঁধে সেইখান থেকে একটা পদ্ধতি আছে আপনি নিয়ে তাকে তাকে দিতে হবে, এবং এটা সবটাই আমি বলে রাখি সেটা কিন্তু আপনাকে হসপিটালাইজড করে দিতে হবে, এটা একটা বিশেষ পদ্ধতি যেহেতু, এবং চিকিৎসক চিন্তা করবেন তাকে কতদিন সেই থেরাপিটা নিতে হবে।
1: সেটা তো পঞ্চকর্মা যে সেন্টার রয়েছে সেখানটায় বাড়ি থেকে গিয়ে
0: সেখানে নিয়ে, অনেক সময় রুগী অনেক সময় তাড়াতাড়ি করেন যে আমার আজকে লাগবে এরকম না, এটা একটু সময় নিয়ে দীর্ঘ সময় ধরে আপনি যদি দিতে পারেন তাহলে আমি বলবো যে এমন কিছু ডিজিজ আছে বা রোগ আছে যেগুলো আপনার কখনোই ভালো হওয়ার কথা না, দেখবেন আপনি পঞ্চকর্মের মাধ্যমে এলে সুস্থ লোকও যেমন পঞ্চকর্মের আওতায় আসতে পারে, অসুস্থ লোক যাদেরকে আমি বললাম যদি আসেন অনেক ভালো আপনি উপকার পাবেন।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের মতো এই অনুষ্ঠান এখানটায় শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম আয়ুর্বেদ ও পঞ্চকর্ম এ নিয়ে, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আয়ুর্বেদ

0: চিকিৎসক ডক্টর রতন ভৌমিক।
1: শুনলেন আয়ুর্বেদ ও পঞ্চকর্মা বিষয়ে একটি সাক্ষাৎকার ডক্টর রতন ভৌমিকের। এবারে শুনবেন লোকগীতি।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশ পানি আগরতলা যতন ফেসিং খাক হামিয়া ফারি তা বুক চেং জাগ তিনি সানজা জরানি কক বরক পান্দা তিনি পৈলাও না খানা বাইদি হাবানি কক পান্দাও কুরু কাইমানতি কক সালাইমন সাইখানা রে নাই বিদ্যাজয় দেববর্মা
1: পান্ডা খাই তো নাই যতো দাগক তো বুক সঙ্গ চিনি খাপামে হাংসক মো তে চিবয়া ফলে দাবুক চেঙ চিনি তিনি নে হর নে হাবানি কক পান্ডা ন চিন তিনি চিন অ পান্ডা ও খানা লায় না কুরুক নো বাহাইকে কাইনা নাং তে বন বাহাইকে সঙ্গ যাই খেলাই না নাং অ কক বথমনের রুকে কক থাসে থাই নেই অ কক বথমনের সাহু খানা না বাকে চিন তিনি চিন অ পান্ডা ও কবগে তো বুখা বরঙ্গনাং তাকু বিদ্যা জয় দেব বর্মা নো গে তাকু নো পুলানো খুলমকা
2: খুলমকা
1: আগে তাকু চিন তো কুরুক নো বাহাইকে কুরুক তো চিন বেলেখে ন কাইসা নাং মানি হানি নো মানো সঙ্গ হাইদা গে কুরুক নো সুপুলা নো বাহাইকে কাইনা নাং আবনো সিনা নাঙ ফে সুবন কাইনা সগাং বমু হাই জাগা রগো এবার বমু হাই হা রগো কাইখে চা আবনো সুপুলা সাইমানা নাঙ তা গে নিন পুলা নো সঙ্গ সাইখানা দিতা সঙ্গ কুরুক নো বাহাইকে তে বমু হাই জাগা রগো কাইখে চা
2: হানো টেস্ট খাই বেলেগে চাকুকা আবু পিএস সেনে তুমি পাইসা আবু টেস্ট খেয়ে পিএস বুসু আবু সাইরনি বলো পিএস সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ জারো মেশিন তোমাকে চাকুকা
1: আর কাই খেয়ে চাওতা বোন বাহিকে কাইনে না আবু কি সাইনাতা
2: আবু কাইনে গাইছে পুরানো তাম তাম জাত কাইনে না মাইছে আবু মাসাইনে জাতক যে কাহাম বলো বিশ সিও থ্রি ওয়ান থ্রি সিও সেভেন ফোর জিরো হিংকে সিও নাইন নাইন সেভেন বা বিও ডবল নাইন আমি কাই বলে চাকরি হিংকে সিও সেভেন ফোর জিরো খাই হিংক রামানি পড়ে ওটাই সা বেদেক আছে নাই কে বছর কেসার গেই তোম কাই ফ্র হিংকে ই জাত খাই এই সিও সেভেন ফোর জিরো খাই বলে কিন্তু কাহাম আগে তোমার বাকিটা বিও নাই নেন খাই কিসান থাকতে রাইমা কিসান আউলি বেড়াই দিতা
1: আগে আবু তো তাম তাম জাতর কাইমান আবু সাইমান খা হাইবা কে ও তাবু সাইমা মানে ইয়াগল বম হাই বীজ রং এবার ব কম রং কাইকে হাঙ্গে চাকুক আবু নাম কিছু সাইখানা
2: আবু নাম মানে কম যে কোনো ফল নেই বা স্পুন
1: কাহামকে
2: মুসকিলি কাজ আমি জাগার বসক খাঙ্কাই চাকতা হাইব কাহামকে রেজাল্ট মানে হিংকাই কাহামকে

0: যে বেদক কবং খাই আম করতা
1: আও তেশে প মানে তাই বছর পুরো না
0: কাপ তে নেক্সট ইয়ার আম খাই তে কাই ন জাগা নি জতে ও ক কুরুক মান
1: আও তে কাই আফান সু খাতা হ্যাঁ দা আও গে তা খুব পছন্দ বলে কিন নাং মানে তে কা হাম কক সাই খানার কা সুম কুরুক ন ভাগে কাই না নি তে বোজা দর ন কা খেচা তে বোজা রব সুম বন তান খাই কা হাম বোজা রব সুম বন তান কা হাং কাই সুম তাইনি বিশির অবস্থান কাহাম গাই তেসা বন মানি মান আবো নং সঙ্গে সাইখনা রেখা গাই খাকায় সিনি খাই তাই যত তাকু টেবুক সম্ভব খেনা বাই খেনা তাই সাইমান বাই খেনা হানি চিনকুর ভাইকে কায়না নাং তাই বিনি ভাইকে নাইকানি খেলে নাং হাইনে গাই চিনিয়া ফটো তিনি তাই জরা বকরি খেবা জরা তো কেমনি বাকে নাশিনি তঙ্গা গাই চিন অপান্দা নি বুঝানা সাকাং হাইন হাই চিনি অপান্দ ফাই মাঝে ফাইনে তাকু বিদ্যা জয় দেব মনে হামবাইয়া ফরে চিনি অপান্দা সিং তিনি অর মুথাকসিন যতন হর কাহাম
2: আসুক যারা খনাবাইখা হাবানি কক তাবো খনাবাইদি জাদুনি রেচাপমুং রেচাবই খনারেনাই সারতি কলয়।

বিদায়।

당근자나 신아이데 기띵 그 땅님